লাকে আকাশবাণী টিফো নন স্টুডিও ঘুরিয়েপর পরফাই ফরা মিনিট ফকেপ চকসি রেডিও কার্জু কেদানারা দাফান নিলি প্রীতি হানসে পি কার্ডম নাম্পা জার্সি পিনে ট্রান্সমিশন ইংপু পনেগল পিনি চিপ তিনিফাই ট্রকসি উর্মিয়ারনি জাইমেক কেবাং লাকে এফ এম ব্যানালং পেন মেগাহার্স ফারো ইসিরা তকবরা সেরকেপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আলং পেন্তানাং লিতুম আকাশবাণী ডিফো স্টেশন আজ এম এক আর্জিক লংজে পিনি

안 땅세레네 판 라니메라니 안 안더르피니 잔

বে চম বাংকে নাম চে বর প্রং কর পি হান রে বং

지봉 시로이메 소쩍용 넬룸세포생롱 네노박줄론 기홍장파심클롱 시조이담방아롱

성 기한리 아론정 나시도마봉 옥림소 뿌던던

অক্লিমসো পুদন্দন কেজোদন আলাম রং জিনং রং আংবং।

0: জিওমেন্স তামে নিলি থান বা চিনি পনল লাসে আখ্যাই পেনাং আনারাদা তুম মাতে আতগানো কেদো আরাদা তুমকে এনজিও কাচিনি নেলাং লাপসন তাদো লাসে আখ্যাই নাংলি ফান ইসি কাচুনিং রি আলাম থেকে লাপুল এনজিও পুকে কুপিয়া ফান লখ্যাই নাংলি সোলাংদো আরাদা ফান মাতে আতগানো কেদো লাপেনকে কাচিনি নেলাং আবাং ফু তুম ফান নাংলি থান বা চিনি পন একজিমা
1: নিলিমেন কে সারলং জন্তেরন বামু আলাংলি কে থানা টেং নিলি কে আরণ্যক পুই সি আসং লং সে সাইক্লেম বম আরণ্যক আসং লং নিলি ইট ইয়ার্স ল কাম এক্লেম তং নিলি নন সিনিয়র প্রজেক্ট অফিসার আর পু পেনসি নিলি কাম ক্লেম বম দেখ নন পামু আলাং দিয়ে আঙ্কার জু এনজিও পাঠে কে কুপি মা এনজিও কে আরেঙ্গে লগালাম আরেঙ্গে লগলাম পেন পুলোতে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন মানে সরকার সরকার পেন কচরাপ আবি আসং আর লেংলাম বেন বুদামলো বুটে আকো ইহিনবেন বুদামলো বুটে নন প্রফিট অর্গানাইজেশন বুদাব নন প্রফিট মানে আলি কাছু এন ইয়ে সং বলো আলি কাছু এন ইয়ে সং পু বুদাম আঠে বাংকে কসন সি রং আসর তুমফান কে রাবজি মা তাফান সার্ডি ইপি কিন্তু কে লাক তুমফান তাতে মেথাং জুং জুং আলি ফান মাথা দাম দি সবত সি নন প্রফিট অর্গানাইজেশন বলো আসি এনজিও বুটে দো পিক ইন্ডিয়াং কাং দামে তারপর এতম কার্বিয়াং লং দামে পেনাঙ্গ এনজিও দো বুদাম বুটে জিরসং সং দে সন ল হলাং লিদম তা লাং লিদম সং পেন রং সর দম ফান কসন সি ওরেং বার সাই চোকাম বার সাই কি পিমা লাসু হিন সি কে ক্লেম ল নন্দ মেথাং আলি ফান কি মাথা দাম দি পিন ল সন আং থাক সি নি লিতুম আরণ্যক এনজিও তামে পিনিয়ার নি আসাম লাপে নর্থ ইস্ট আং কাং লং পেনাং আন দিম লং ক্লেম দো মানাস অরুণাচল মেঘালয়া নাগাল্যান্ড লাপেন কে নন মিজোরাম লং তাল লাদাখটাই লিতুম রং আরাত তুম ফান কিন্তু কে লাগ আরাত তুম ফান আলিয়াং লিতুম শিকা ইসি খরত নাং নিপিন পেন কোসন সি ইলিতুম আলিয়াং লিতুম হান চেরক টক মাই পাদু পেন পচিং থুর পঞ্জি মা হাই হিন সি ইতুম ক্লেম বম নো আসি এনজিও পতুম কে লাসন সাই সি ক্লেম পন
0: চরপার লা খাই নাং লি ক্লার্ডাক পেন এনজিও কুপিয়া ফান সি কে জং পন মা লবাং সলাম থে নাং লি থান পাকলার পন আপত তাং তে কে হাই মেজং পেন নিলি সামে থান পন ল লাপেন কে নাং লি তা থান পন থুলে থত ল লাসি নাং লি কে আরান্যাক এনজিও লং সি ক্লেম বম পু তাংতে লাবাংসো এনজিও কে কমেন্টু লম্বেনসি ক্ল্যাম্পাং চেং পনল লাপেন লাবাংসো এনজিও পেন কুপি পিয়া সাইসি কে ক্ল্যাম্প পনল নালে তুম রিডিও কার্যারাত ফান থান পাচিনি পন ইজিম
1: চক নেলি থি হেক পেন লা আরণ্য কাপু থাক মাসাব সলাম জিরং থানিক পো কে চেং লাপেন নন আন হ্যালো নেলি তুম আরণ্যক পুই তুম সং মেন কে আরণ্যক পু আথে কে লাকে সংস্কৃত অ্যাওয়ার্ড পুদাম লো বুটে আথে বাংকে আর লেং পেন জং সে তুম লারপন লো বুটে আলাম লারপন লো বুটে ইংনাম আফান বা ইংনাম আফারমান বলো আরণ্যক পুটে এনকে নীলিতমা সং কেসেং চেং কে 1989 আসো কেসেং হুটকে কেসেং চেং ইসি ক্লাব আসোসন ক্লাব আসোসন সি সেং ল লাসন সি মাসাব সাব রং রম স্কুল লম চরক তো আমাই লা বসি পা দুবম দিতি ল আমাত আর নি সি নঞ্চা থান নাম বতে হলা গুহাটি হলা দীপর বিল নাম তোমার জুলং পো দীপর বিল কে ইসি রামসার ওয়েটল্যান্ড সাইট
0: কালান
1: লালো লাদাখ এনক্রোচমেন্ট দু উলো এসি আপর কে আনিং হ্যাং লিং সে অক্টারি দাম দাঁত ল আনিং হ্যাং লিং সে রিসোর্সেস এক্সট্রাক্ট দাঁত ল
0: কালে
1: আমার লাসু হরমু ব্যাং ইতুম আরণ্যক ইতুম সিনিয়র তুম ল এলাং ইতুম ঠেক দাম নং ল যে মানে লাপুসন হবতে ইতুম এনভাইরনমেন্ট ইকোলজিক্যাল মুখা হেন ডাক বুক ল তাসে পি ল ক্ল্যাম নাং বলো ক্ল্যাম নাং পল লাস টেং বেন তুম পি আই এল ফাইল ল এন জি টি এফ হান লাস টেং বেন সে আফি কে হাই দাঁত ল কেএসপি মা হাই দ্যাট মাসে লাস পট পা জু পেন কে লাস ক্লাব ব্যাং আর ইন্যাক এনজিও নাচে মান লোক লাসন সি তুম পিনিয়ার নি নর্থ ইস্ট কাং কাপড়ে কাপড়ে কাদিম বা মুজে থানা টেং আসাম আর লুতাল মানাস পুনন কিন্তু কার্বিয়াং লং পুনন লাপেন আপার আসাম পুনন বা লোয়ার আসাম পুনন কাপড়ে কাপড়ে কাদিম লং ইতুম পেনাঙ্গা না সাই ডেং পন কোসন সে ইতুম হেম কম হেমরাই টাংকর টাংসাক ইতুম মারাত মারেং মুখা লাপেন কে কোসন সে ইংকে রং সর মান চোকাম বার সাই পিমা
0: মেপিক মেপিক আলাম থে সিনালি রেডিও কার্যারা ফান থান পাচিনি পন কে হাই তাংতে মহেজং পেন আলি তুম কে ক্লেম আসাই লাপেন কে কাপড়ে কাপড়ে কা সন সিতামে নালি থান পাচিনি পন লাসি লা আরিয়ানিয়াক আবাং কে কোদাক পানসি আমহাং পা থেক পন কে হাই লাবাং সিতামে নালি রেডিও কার্যারা ফান থান পাচিনি পন একজিমা
1: আরিয়ানিয়াক লাকে ইতুম হেড অফিস কে গুহাটি লা পেনশন থাকছে ইতুম রিজিওনাল সেন্টার বল বা বেস ক্যাম্প দো এলং কে মানাস বল মানাস ন্যাশনাল পার্ক আদাকটা ইতুম লাইসি বেস ক্যাম্প দল আদাকটা ইতুম টিম দল কসন সেলা মানাস ন্যাশনাল পার্ক লা পেন হাদাকে দুয়ারাত তো মানতে কসন সে চোকাম বার সাই লা পেন কে টাংকর টাংসাক লা পেন কে মারাত মারেন কে পাংরি মা সোহিন তেল তুম হাদাক সাইক্লেম বম সন থাকছিলা এলং কে নন জেসেমের কে নন নিলি ক্লেম বম কে লা কাজিরঙা কার্বিয়াং লং হাবার আদাকটা নিলি তুম কাজিরঙা আরাত লা পেন কার্বি আরাত তুম বেন সে কসন সে তুম

0: คือดูทักปามิเทกยิมมะแล้วเป็นเกแฮมคมแฮมไรก็จะแรงแล้วเป็นเกมารัดมาเร่งเป็นก็จะเต็งแห้งมุค่ะบามารัดมาเร่งมันเกดูราบแล้วเป็นเกอคิซุงก็ตัวรามุค่ะก็ส่งสีตัวมันเกอเดรซิมะลายหินใต้ตัวมันดักใส่กันบอมโลแล้วเป็นเกฮันดามบุเตอรันยักบุเตตัวมันเกจิฮัตในที่นี้ที่นั่นมันเสียงลบเป็นนังอันอีตัวมันเจลาร์โลเป็นนังอันกิเป็นนังอันอีตัวมันอาร์ปูเด้งปอนโลนะสิระดักแรงดามโลบุเตลีตัวมันเกจิงซีกิตัวมันอาร์ดิวิชันส์ดูดิวิชันส์อะเต็งซีอีตัวมันอาร์ปูมุค่ะใต้ตัวมันเคลมปอนแรปอะแฟรงซีดิวิชันส์ดูเต็ม environment education and capacity building is division ปะล่ะระดับบางที่ทุ่มก็ส่งเสริมรองรัฐทุ่มพันจิรอกตอกรัฐทุ่มพันก็ส่งเสริมทุ่มจิรอกตอกอะไรปีจิมา training กี่ปีจิมา awareness กี่ปีจิมาแล้วเป็นกี่ school สมาร์ททุ่มพันก็ส่งเสริมฐานปริยจิมาอะไรอะไรมันดักมันสิทุ่มฐานล่ะนั่งกอดตั้งสักมุขให้ทุ่มกลางห้องนั่งยี่ไรคอมบูนายบุตรฮะส่วนนักทักษิณทุ่ม community based conservation program บุตรแล้วก็รองรัฐเป็นจะรับเป็ดเป็นก็ส่งเสริมอารองอารูปเอ็มคอมเอ็มไรอารองกัจฉานาปามิเทกจิมาลายหินเดทุ่มอีซีเซปเปอร์ดดิวิชันส์ดุลล์ส่วนนักทักษิณทุ่ม legal and advocacy divisions ดุลล์แล้วทุ่มมังเกล่าก็ส่วนสิละ legal มั่งฮะละ court ปุถักจงเสพเป็นนักเชิงวายเชิงสายลายหินทำเองแกลงดิวิชันดุลล์ส่วนนักทักษิณ water and climate change hazards divisions ดุลล์แล้วบางเกล่านอนนี่ทุ่มจะทันบอมนอนล้อมกับโดบอมอีซีกัจฉรกตกนี่อารามเทล็อ climate change กันละนอนบอตอร์บุกันกัจฉลาร์กันละส่วนหินทำเองทุ่มเซปเปอร์ดดิวิชันส์ดุลล์แล้วเป็นเกี่ยวกับ GIS ปุ๊ดอีตุ้มนะ Geo Information System นะอีตุ้ม Satellite Imagery เป็นอีตุ้มนั่นละเปิดเทียทักว่าลงเลียทักก็ส่งสิ่งกระจายแปลกบอมมากระจายลาร์บอมมาบิดฮารามลายปัตตมีอีตุ้มลายตา Geo Special System เป็นอีตุ้มแหล่งบอมโลส่วนนักทักษิณอีตุ้ม Division สักคนตัวแหล่ง Rhino Conservation Division ตัวแหล่งลายบาง Species Related ล้อมารัดมาเร่ง Specific ล้อละบางแก่นั่นนั่นแก่ส่วนนักทักษิณ Elephant Conservation and Research Division ปุ๊ดตัวแหล่งส่วนนักทักษิณแก่Tiger Research and Conservation Division, Dolphin Research and Conservation Division, and avifauna, wo take wo so put hakte itum separate divisions isi dolo.
1: Tangte ke hai mahe jongpen stame nang li wildlife mate tamarat maring nampi namdur kapangri lapen ke tangkor tangsak mate biodiversity lapen ke kapre kapre ka sai se tame nang li tum ke klem pona sai do o po nang li tum labang so NGO pen ke klem cheng ke diporbil along hadak akisung lapen ke hadak apater lai hui ke thek long pen se nang li tum ke klem pang cheng pon po tangte ke hai non ke dobo makai mate nang li tum non ke klem bom ke kopuson la ke hai nang li than pachini ik jima lapen ke mukewang jilangar ni ke koson se nang li tum labang so NGO mate aranyak ahin pen koson si klempon ponali lasitame than pachini pon ikjima
0: duro parlo na kar juopot a franci ke pamu thana teng main focus bangke litum la wildlife conservation mane marad marenga pi conservation la pen ke tangkor tangsa ke pangri mane la biodiversity conservation la hini ke klem nang ko athe bangke bisarlam isia por nang langdam lo bute iltum methang munit ali jungjung itum habit penang an panahok lo
1: kalan
0: habit panahok lo la so joine langsu lang mekta penang an avilo virlo non bisarlam pudam na kohora non nile tum cyclem bom kohora long kohora roi do kohora roi ke isiapor ke roi thidung pu rong sorta mangnan than
1: kalang
0: roi thidung enke ladak lang vector khroi pula soroi anda mi paju paju la soroi bang non mangke aroi kali aroi su binak lo athi bangge bipot lo ala sopor munit tum methang boreng var sai chokam var sai phan ritlem ulo nili rit phan ta ke nu pule pudam ji phan gali
1: kalang
0: monasame ritlem lo ritlem the dead habit pan habit bangke engke la primary forest bulo hai hakopen nangge duang nam mangke nang vir bom lo la so nang vir bom joini la so adular ke check mukha si bang engke check mukha mangke ko buson lo thebur bur tiklo thebur tamyan ta ison mangla lo langdam lo buje check tum mangke lang kang si ba lang ke khang la so ja kong wi angkur tum lang si buni lang le klo da mili plot la so joini penang an la long lor champon lo long lor champon se la aroi long ta ji ordam lo la ison lo engke la so joini ke thengpi ke thega wi jo lang khang mang wi dalo বা ল্যাং ক্যাং সিপ ব্যাং ওদের লো না সো জয়নি আর ভিলে জ্যাং নামে ডাইরেক্ট আর রয় লং দাম পো লি থর পো আলম সো ফার্মান আর রয় ব্যাং কে আর রয় লা ল্যাং নং থি পো কে আলম সো ফিং কে হাম লো বুটে আবি দেত পো মানে পুলো বুটে লা ইয়ারিং লগলাম মেন পুদাম লো বুটে ফ্ল্যাশ ফ্লাড পুলো লা ফ্ল্যাশ ফ্লাড ব্যাং সিং দাং দু রং লো না সো জয়নি আর ভি জ্যাং দে ল্যাং থি তান পো আর ভিলে ভি দে ল্যাং ভি না সো জয়নি সি লা কি সি এক্সাম্পল লা বুসন না থাক এক্সাম্পল দো পিগ ল্যাং নন বিসার লাম ইতুম লা কিন্দু কিন্দু আরেং কে লক পোরট কে লা ফাং কি সি 20 sams ki 20 mani se kopia pima ke lang no anu da do anu ta son se wang wang air vel he pima pula sot bang ke ala sot ke kaziranga ke game reserve son la sot bang ke kaziranga long wang po sikar guri ri sikar po ap po anda mela sohar mu bang pa ju pen a phai nang jum hek no nang jum hek si pa ju pen la so pi

0: virdet te mon phi ga vidat pon ta
1: kalang
0: lasopot isi thek dam long lo laso thek dam long pen si a phi ga conservation initiative pang cheng lo je kin du phan jarai kom ni laso teng si national park chairman lo national park chairman se non pinian ni kin du a phai jang du lo ako dolang itum people si laso ngo pen kem nang ko ka thema son mang ge pamu jan mo lo theng pi theng phang da nang a vi bom lo
1: kalang
0: lai jon ne lang da nang no bom lo son thak thak si botor bokan da nang no bom lo botor bokan he no blo bute non nang dam bute arvi ge jang hok vi arvi men men thek long bu men non la nini thom non la so dam tang chi klom lom arvi ave pen arvi jang chit tam men men nang thi u po la so phi arvi ham der te arni yang so dang la lo la ma mane areng lok lam pu dam lo te climate anomalies pulo ba erratic rainfall mane a botor bokan a hok ave der lo la si la hai hormu itum jong si pa meji ba itum rai kom nang ji bute itum la hai hormu bang itum lang ponang po itum hon ponang po bise bhe ke la habit haram mukha ta theng pi theng tang ki ipang chu nang po la si la hai pamu pen la hai ka duri la hai ka tora dokok joini si pinier ni tum ngo pen eson mangke koson si tum lahai kedam tang kahinu tang mate givir tang hormu ta kon si tum thot padu thuima pen koson si kai kom hin rdp onji ma pulo la si tum ngo pen pinning an itum manasong dame ang nam bute manas ta isia por ke bodom bu mena por hut manas national park ta status bang hino daklo national park wo fit tam mi la dak vir lap la sut habit kai kom sai khidum ta chi du dam hai he dat lo la su joini rong arat tum ta me lut phun lo nasal pagalu da lut phun se theng pi da rot dam rat lo
1: ning
0: sang bang ling si khon mu nam rat lo karta kuriatum kuri lo mara da pi phanta mathi lo so joine manas status bang avi dat lo phot latum bodu ekor chatok advance atum chama thal lo kalang kalang tum ke klem chok chit dat lo ase ko son si tum la chipa minang po la dak si aranyak tum ka charap dun thetan lo btd government lo forest department tum ben charap pen si etum hada la main ke rhino flagship species bulo hai rhino han kutum ko son si conserve nei ma la so hin si tum RDP pon lo ase pinier ni manasong dame itum habit ta rai command RDP lo rong sodom han chirok tok amai da pilo la pen ke species conservation da RDP lo la puson thak thak se itum non nili klem bom kajironga kar biang long ha water la puhen lo pom men chethan bom habit haram inglong ar lok long hab primary forest ka bidata jok so jok lang pen lo dak bang ke lang bang nang jum hek lo se lang bang itum ku puson se padu po lo rong sodom ben itum ching vai lo ching ki than lo ching ki than ben lang tom rong ala kohora roy ba a hawa his pian than lo rang ko buson ma ape non ko pc nang ka chilar ma a prang pen bute non hi nu ulu si rong sor nang than lo la si la support ko son si claim ji ma non ili tum hada men jesemet ke rong sor dum han isi ke la alternative sustainable livelihood pulo mane ko son si habit haram abu thak depend pe pin pen jo kha ke pin mane tum jo kam ba boreng abar sai ke pa man ji ma aso hin rdp lo janaba langdam bulo bute tum aso no son ck pilo janaba কিছু কিছু নন পুসামে লাসম সিকে পিল লাফেন কে ইকো টুরিজম পুনঃ থান বম ইকো কালচারেল টুরিজম হিন্দে তুম রং সর সিকে পিল আবার সাইস এমার পিল হোম স্টেস মুখাই তুম ডেভেলপ ল লাফেন কে রং সর হান সিজনেল সিজনেল ভেজিটেবল মানে হান মুহাই তাই তুম পিল হান মু রং সে রং সর হান মু আসাই তা টিকি সে চকলেম পন সে টাঙ্কা মাহা চেপা লং পন লোক চেপা মান লাফেন কে দু উলেন সন থাকছে তুমলা কি কি পি লং সোয়ার লু তুম হান কি ফির কে থাক লাসু হিন্দে তুম ট্রেনিং পি লাপেন কে পেরি কে রয় টেলরিং লাসু হিন দা ট্রেনিং পি লাপেন কে এসন মাংকে হালা দাক ইতুম নন ইসি কমিউনিটি বিজনেস ইনিশিয়েটিভ ইসি পাংচেং বনলো আর জুলং ইমে নে নাং ইতুম পির বি পু ইসি প্রোডাক্ট আ ব্র্যান্ড ইতুম পাংচেং বনলো লা দাক নাং ইতুম লা রং লং সাই কাটিকি আসন দো আন ইং লং রিদ লং টিকি আসন দো আন লাপেন কে হাবিত পেন কে লং আসন আন কিচু মি আসন আন লাপেন কে কি ফির কে থাক লাপেন কে কি সই কে হরমু আনরা ইতুম হাডাকসি ইতুম কে জোর কেলান আবার সাই ইতুম সে মার পিলো না পুসি ইতুম রং সরুম হান ইসি ওরে আবার সাই কে পামান জি ফান ইতুম বড়ি পন বম
1: মে পিক লনাং লিকে থান পন আলাম জার্স তামে আরডি কে দো আলাম লাপেন কে আলি কে লং পন আলাম সিনাং লি থান বাচিনি পন ল তাংতে কে হাই মহাত জং বান সামে পেনাং আন কে নাং লি তুম এনজিও কে ক্লেম পন সাই আফা কে নাং লি থান বাচিনি পন ল তাংতে লাবাং সো এনজিও পেন ইলি তুম হাওয়ার মতে নন ইলি তুম কে দো বম কার্বিয়াং লং আংকাং আফান কুপিনি কে মিশন আওয়ার সাই লাপেন কে কে থে দুং আজাকং লাপসন কে থেক পলং দলো মা কে হাই নাংলি লাবাং সো সাই কে ক্লেম পেন
0: দো আভার সাই দো ইতুম কার্বিয়াং লং ফান নন নিলি কাজিরঙা কার্বিয়াং লং হাওয়ার জেসেমেত কে কোহরা লাপেন দেরিং হাওয়ার লং নিলি 8 ইয়ার্স তো কামে ক্লেম নিলি তো মা সং 8 ইয়ার্স দলো পং চেং লাদাক ইলি তুম আরলিং আরাত হামফাং ইতুম কার্বিয়া রাত সিপেন সি তুম সোন সোন সাই ক্লেম বম লো মা ওরিং আভার সাই ডেং পন বম লো দা পামু মেন জে থান বম তেং সি লা হান সাইন্টিফিক প্রসেস পেন গোসন সি হেম বিরি বিথুং কাচে পাংচু মা লা সো সাই দে তুম ডেং পন বম লো লং কে লা সো

0: পনালাম জিরসামে রেডিও কার্যুয়া রাত আন আতুমস্তামে লাপেনকে সোলাংদো মতে হামফাঙা রাত আন আতুমস্তামে আরডি পিপন পু পুসি চিনিল আথেকে এনজিও লাকে রং রূপ আরলোস্তামে কেদাম কাহুমরি লাপসন্দ লাপসি আনতেন বাংফু মতে আবাং ফি তুমস্তামে আলাংলি তুম ফানস্তামে কেদেংদন পামে কে আকেনাং সতল লাপসি চরপার লখাই নাংলি ফান লাপ আনালাম জির কেমে মতে বিদি সরে নাংলি থান পাচিনি পন থেকে পদ তাতে একাই পিনি লিতুম কাচিং কিচে থানা পর বাংকে কে চকল লাপসনসিনি লি থাকলং লাসিমো কে বাং জিলাঙার নিলে এলিতুম পুথত মেসেন পেন আপর চে এন পেন এলিতুম চিংকি চে থান পন থুলো নাং লাসি আখাই নাংলি ফান নাংলি সনসুরিয়া সাইলে দু পুস্তামে সাই চে ওপেন নাংলি ডাক বাং পেন আসন আসন পথাক থান পাচিনি পন পথ নাংলি ফান পুথত আকাশবাণী দিফ হিন পেন সুরি সুরি নিং কাং সামা কার্ডম স্তামে নাং পাজির থুলো
1: কার্ডম
0: পেন কে নাংলি নাংলি ফ্রাং কে ক্লেম মে কে দাম মে জি ফান স্তামে আর নাম ফারো লং পেন হির জুমে স্তামে নাং হাং পিদুন ইগলো তাং তে খাই পিনি এলিতুম কাচিং কিচে থান কে লাপ আনলে রিপন ইগলো নাং
1: কুরবাং থু
0: কার্ডম

লাকি আকাশবাণী টিফো নাংলিদুম জাইমে কার্জুয়েক লংবম লাকি এফ এম বেনা লং পেন মে গহার্স ফারো ইসিরা তকবর সের কেপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ অলং পেন তা নাংলিদুম আকাশবাণী টিফো স্টেশন আ জাইমে আর্জুয়েক লংজি আদুন্থু কার্বি লিরমিয়া লুনা জাইমেক আংডেং লং পেন আসন সোনা লুন আর্জুয়েক সিনাং পিনি লাবাংসো কার্বি লিরমিয়া লুনা জাইমেক আলং কে পার জু পঞ্জি আলুন কে পিনি আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন কাপাচাটাক ইকচেং আলু নিগল তাংতে আর্জুয়েক সিনাং কিচেং সি আলুন সারবামন টিসো কিলুন আলুন আলু নালাম থি লাকি ওয়ারমন আছে থি আলু নাতে অত লাপেন কেতক আবাং মিরডং প্রাকসো জো পুয়া বেন আতুম পেন আর নাম কিপু দো নাবাং রংসিনা তক বি চেংপি কিথিপ আবাং রংসিনা তক বি কুমদেং

0: lapana pornang litum inglesa luna jamek ang tenglong pen ason sonalun arjiglong tanglo laki akaswani tifu aduntu lamjora jamek ang tenglong pen national nutrition day pen week pen pacha tondun si jangmi derapi lamjor ke than arjiksina
1: Pini radio karju katokave koti injir atumaphan kardom bajer iklo pini tum gachithan pon injia lambangke national nutrition week po putha lasi national nutrition week ke aning kanwang ta ilitum chepati ponwer tarigi si tu tarik troxi september an ha 1982 aning kan pen national nutrition week chepati ponwer ro National Nutrition Week abangke United States lake America adet si 1980 aning kan si kipaman poncheng labangke American Dietetic Association mate Academy of Nutrition and Dietetics tumsi kipati poncheng mate atirpi ki an poncheng labangso Nutrition Week bangke kuson si healthy eating ma kichu kijun penta akaprek abemar mate akisu chipa videji mate ke chiri dun thek ji phansi ilitum laso nutrition week bang chipati pon bomno lasi healthy diet pulote ilitum kopisi chonang po mate kopisi ilitum junnang po pusi pini ilitum chithan pon na nutritious diet poke kadukave osu bihek thihek mate ili arling ki thi saru sarpi tumhan anta lake akinang sot alamno athima কিছুরং লি কিছু নং লিপ পেন্টা কিছু চলং বা আ অপ্রাণ মিমি লাবাঙ্কে মেল নিউট্রিশন পুষি পুপ আঠুকিং কেডক কেচু তুমতা আ কিছু চলং নন কমিউনিকেবল ডিজিজ বা এনসিডিস পুষি মেডিকেল টার্ম বেন কে পুপু হে লাসি লা এনসিডিস আ কিছু পুলুটং থে ইলি তুম আ এক্সাম্পল বাঙ্কে ডায়াবেটিস তাহ প্রেসার টাংহো লাপেন ইক্রম কিথি ওবিসিটি বেশি ওয়েট কে অং ওভারওয়েট মাতে ওবিসিটি লাহায়া কিছু পেন আফি আফি পুলোটং দিয়ে ইলিটম কমপ্লিকেশনস নাংক্লাং পো ইলিটম লিভার টা হেংনো পো হালা ক্যান্সার আন্তা ইলিডাম রক্ত থেক মাতে মনিতম আপ্রাণ কেদাম দো ওলো লাসো নন কমিউনিকেবল ডিজিজ পাঙ্গে লকে ডায়াবেটিস মাতে প্রেসার কে অং জয়নি ইলিটম হার্ট এটেক নাং দো পো কোলেস্ট্রল নাংকে অং জয়নি স্ট্রোক দোপ লহাই আকিসো পেন কচিরি নং জি পুলদাংতে হা কিচেং সি আমহাং থেক মিরা কং এর তুমহান আন্তা হেলদি ডাইট সি পিনাই হাসি কোসন সি লসো আ হেলদি ডাইট মতে নিউট্রিশিয়াস ফুড পুসি পুপু বাং আরেং কে লগ আলাম পেন লসি ইলি তুম কোসন সি লা কিচু কি জুন বাং রাইট ফুড মতে কিচো পেন লহাই আকিসো গ চপা জক জি লহাই কিচু নং জি মতে কপি সি কিচু নং জি মা লবাং আসাপসো নি

নাংনি তুমহান নাং থান পং তুম পেড়ি লংকে কিচু কিচু না হরমুতা নাং প্রেক পোম তাংলো মাটি ফ্রেশ আ হরমু ব্যাঙ্গে ইলি তুম কে লং চুম বোম তাংলো প্রসেস ফুড পুটুদো ইসি মাটি প্যাকেজ ফুড মাটি ফ্রোজেন ফুড পুনন লম কে লং দো লাহাই ব্যাঙ্গে আঠু মাটি ক্যালোরিজ লাহাই ব্যাঙ্গে লং পন ওপো লাহাই প্রসেস ফুড হাই লং ব্যাঙ্গে আঠু ক্যালোরিজ তাহ লাহাই কার্বোহাইড্রেটস ব্যাঙ্গে কে লং অং উপো সিটামি আকিনাং সট আ ভিটামিন মাটি প্রোটিন লাহাই ব্যাঙ্গে ডায়েটারি ফাইবার পুষি পাবো লাহাই ব্যাঙ্গে ইলিটুম লং পন পেডেট পো পেনা আনা কিছু ব্যাং ইলিটুম মোপেন চিঠান বং ডায়াবেটিস প্রেসার কলেস্ট্রল বান্ডি লিভার হাই নাং পাহিং নুজি চান্সেস টু ওটিটি লাসি হাই ব্যাংকে কিছু চেপাজুম নাং পো লাপেন ইসি ব্যালেন্স ডাইট পো কনসেপ্ট তো লা ব্যালেন্স ডাইট মেটে হেলদি ডাইট বাংসি ইলি তুম উন আনকে কিছু কিছুন আহুত চেমা থাপন ইক নাং পো লাপেন জেন্ডার লা আরলুসু মাটি পিনসু আলা তুম মাটি ইলি তুমা লাইফ স্টাইল আথেকে তুমকে কিছু কিছুন ব্যাংকে আর্টা লাপেন ইলি তুম জেন্ডার লাকি মেল ফিমেল মাটি পিনসু আরলুসু তুমহান আ এজ তিন মাটি ইং ইবু বেপিন মাটি হোদাইটা কাংনি মাটি সেডেন্টারি লাইফ স্টাইল পুষি পাবো লাতুম আপাঙ্কে এনার্জি লেভেলটা মাটি কিছু কিছুন কিনাং জিটা আসাপসু জুম হেকবো লাসি কোয়ান মা ইলি তুম ইং ইং কিবু মাটি ইলি তুম চাকং আকাম কে ক্লেম হেভি ওয়ার্কার আতুম বা আবিসি মাটি আকি অং পেন এনার্জি মাটি ক্যালোরিস লাতুম হান অং চেটবো লাপেন সেডেন্টারি লাইফ স্টাইল লসন ইলি তুম চাকং দাম ও ই আকাম সি ইলি তুম ক্লেম মাটি ইলি তুম হাউস ওয়াইফ তাহ অফিস অলং অফিস সিটিং জব লাইক ক্লার্ক লাহাই পুলোতে ইলি তুম ইং ই দাম দি লাসি এনার্জি লেভেল মাটি ক্যালোরিস কিনাং জিতা কম চেটবো লসন সি ইলি তুম কিচু কিজুনতা লসো টেং পেন ইসি চেলাং পামি সি ইলি তুম চুদু নাং পো আথেমা কোয়ান পেন এনার্জি মাটি ক্যালোরিস কিনাং জি পেন ইলি তুম লাপেন আকি অং ইলি তুম চুদুন দেট লাপেন এনার্জি ইলি তুম কে স্পেন না ভাং মাটি এনার্জি কে চেপা দাম ভাং ইলি তুম লসো আটেং গালি প্লুটে আঠু মাটি ইলি তুম হানলা ব্যাড কোলেস্ট্রল হাই ব্যাং কে ব্যাং লং চিদু বম পো চিসেট বম পো ইংকে মো ভাঙ্গি আকি অং দু উলু প্রোটাং টি ইসে আকি সু চলং পো লাইক নন কমিউনিকেবল ডিজিজ ডায়াবেটিস তাহ প্রেসার তাহ হার্ট এটেক তাহ নানি হার্ট ব্লক দুকক তাহ লাহাই প্রেসার স্ট্রোক বুঝি লাহাই ব্যাং কি দু জি আ চান্স দু পিকলো সি ইলি তুম কিছু কিজুন ব্যাংকে কিছি রে মাটি কিছি ল্যাং পামি কিনাং সত লাসি মো পেন ইতুম চিঠান বমলো কিছু কিছুনকে আর্লি আর্লিং গিঠি দেট মাটি সার বুড়া সার পি তুম দেট কালি ভাং ঠিক মিরা হোট পেনটা চেলাং দুন পামি পুলোতে মো ফিউচার হোট কিছু লাপেন ওভারওয়েট বা আক্রম গিঠি ওবিসিটি লাহাই নন কমিউনিকেবল ডিজিজ ব্যাংকে কে ডেভেলপ চিফান মাটি লাহাই কিছু চলং দুন জি আর রিক্স পাং কম চেট ইটি পুষি রিসার্চ মাটি স্টাডি চালং ঠেক পনলং লাসি মাহাং ঠেক মিরা আসমার হানকে কাইকিটা ব্রেস্ট ফিডিং ফানসি এনকারেজ নাংপো লাকে পি আচুলাং বা চৌজি ফানসি ইলি তুম পাবর ই নাংপো লাপেন সিক্স মান্থস মাটি চেকলুজন ট্রক আনকে আপি আচুলাং সি পাচু সিকিমি লাপেন কন মা অন ডিমান্ড ফিডিং পুষি নিলি তুম পুপু অন ডিমান্ড মানে আউসো মার তুম কাংচির বা কাচিরু লসন দুলু পুলোতে লসো টিং সি ইলি চুলাংটা পাচু দুন লং সি কিমি লাপেন চেকলোজন ট্রকলো তাংতে ইলি তুম কাপ্রেক কাপ্রেক লা নিউট্রিশিয়াস ফুড মাদে কমপ্লিমেন্টারি ব্রেস্ট ফিডিং ইলি তুম পিমিলো লাকে ওসমার আচুলাং বাং বা আপি পেন বা চুলং নাং পো লাপেন ইলি তুম লা আন পুনন সাং আন্দুক পুনন মাদে আঞ্জাদ আঠিসেরে আপেল ভিংনু লাহাই কই ইসি ইলি তুম কিপি পন ইন্ট্রোডিউস পো নাং পো মাতে ইলি তুম চুলাং পেন লাহাই কাপ্রেক কাপ্রেক কিছুতা ইলি তুম পিদুন নাং পো লাপেন নিংকান সি আনকে উসমার তুমান চুলাং কি পাচুয়ানতা চকলাং লাপেন ল্যাং ব্যাংকে চিকলুজন ট্রক আনকে পিনাং নিল নিংকান সি আনতা আসাপ আসাপলে পি চটটা চকলাং আথেমা লা উসমার তুম চুলাং আলং সি ল্যাং ব্যাংকে লং লাপো লাপেন ইলি তুম হং পেন সি লাং পি পুলোতে ইনফেকশন মাতে কিছু কে লং জি চান্সেস টু ওটিটি লাসি ইলি তুম লাহ ব্যাং ইনিং চিবি পো নাং জি উসমার ঠি ই তুম ব্যাংকে লাপেন ওসমার তুম নিংকান সি আন ব্যাংকে ইলি তুম সুগার সল্ট লাগে সেনি পেন ইংটি ব্যাংকে ইলি তুম পিপি ডেটস কেমে লা নিংকানি সি কেপ্লেং আনা ফিলে ইলি

সুগার মতে ইংটি ব্যাংকে কি পিসে মে আথিমা অসমার তুম ওয়ান ইয়ার আনকে অর্গেন সামুখা লাগে লিভার কিডনি হাই ব্যাং আন ডেভেলপ কালিলাং লাসিলা ইংটি লাপেন্সি নিয়ে ব্যাংকে পিপেডে স্কেমে আধেকে তুমব্যাং আপিয়ে চুলাং চলং লি মতে আবেদে এটা তুমব্যাংকে কিনা মাঙ্গা খেরা দুঃখ সিটা পিনাং কপ্প সিটামি উন আনকে ইলি তুম চুলাং ব্যাংকে পিসি সব ফান্ডা পাচিনি ইগলো লাসি ইলা ব্যাংকে ইলি তুম অসমার তুম কিছু কিছু নেংজি কসনমা লাসি ইলি তুম চিঠান পড়লো লাপেন আর লিঙ্গি থে তুমকে টাং দি কসনলো কিছু পদি আর লিঙ্গি থে তুম ব্যাংকে ইলি তুম কার্বি আংলং মাতি ইন্ডিয়া রাত তুমকে ইতুমা স্টেপল ফুড পোলো টাংতে সিরিয়াল সামুখা হেনলো লাবাঙ্গে ইলি তুম সাং মাতে আটা ময়দা ইলি তুম ব্যাংকে রাইস ইটার আসাম আলং মাতে কার্বি আংলং ব্যাংকে লাসি ইতুম ব্যাংকে লা কার্বোহাইড্রেটস কে মাতে মেনলি কে ইলি তুম রাইস মাতে সাং লং মে শিলং পো লাপেন ইলি তুম হান হাই লং ভেজিটেবলস ফ্রুট সামুখা ইলি তুম লং লাপেন ইলি তুম দাক কার্বি আংলং লং কে নন ভেজিটেরিয়ান শিকে অং ইংলং আকটা লং ল্যাং আকটা লং লাসি লাহাই তা ইলি তুমকে এবাহা কি মে পুষি পুনাং পো যে তোমার লং লান এভেলেবল লাপেন ইলি তুম অর্গেনিক ভেজিটেবলস বা থেসেরি তা ইলি তুম লং ও লাং লাসি লাংদাম এট পুলুতাং তে ইলি কার্বি আংলং তুমকে কিছু কিছু না হিনকে লাপন চেমাথা ও নাংনি বন সিটামে ইলি তুম নন ঠেকলং বমলো রিসার্চ টেং পুলুতাং তে ইলি তুম আংবং তা নন কমিউনিকেবল ডিজিজ লাবাংকে ডায়াবেটিস সুগার লাহাই বাং প্রেসার টাংহ মানে কোলেস্টেরল অং ও টাহ মানে হার্ট এটেক পেন প্রেসার স্ট্রোক কেলং লাহাই বাং ইলি তুম ঠেক পন লং টাংল লাসি কপিয়া পট ল ইলি তুম কিছু নন ইলি তুম আংবং লা নাং কি বাদ লং কে মেনলি কে ইলি তুম ব্যালেন্স ডায়েট বাং পোলো লেডেট মাটি ইলি তুম আন চু ও হান বাং চুচি দে ঠেক তুম বাং অক চু চট লাপেন লাহাই হান তাহ ভেজিটেবলস ব্যাংকে রাইট অ্যামাউন্ট মতে কান মাকে নাং জিয়ে ব্যাং ইলি তুম চুছে দে টিটি পলো লাসি ইলি তুম আজাদ হরমু লেচু পোসিতামে আসাপ সাপসি ইলি তুম চোচত নাং জি আবিসি মতে ইলি তুম আবোদি কান মা আবেদ কি দো লাপেন আকে অং ব্যাংকে ইলি তুম চুছে দে নাং জি লাপেন ইলি তুম কায় মিকে মাতা ইসি ব্যালেন্স ডায়েট মানে ইলি তুম আঞ্চো আঞ্চো পুসিতা আনারলো আনচো পুসিতা মি ইলি তুম প্লেট ব্যাং পোর্শন পুসি ইলি তুম পুপু লাবাং ইলি তুম চেলাং রায় নাং জি লাকে কাইকিটা চে কন্ট্রোল সি কি মি ইলি তুম প্লেট ব্যাং লাসি ইলি তুম প্লেট লং কাইকিটা ডিফারেন্ট ফুড গ্রুপস ব্যাং দো নাং জি লাকে আকাপ্রেক আকাপ্রেকে মেইন স্টেপল ফুড ব্যাংকে রাইস লো মাতে সাং মাতে আন পুসি ইলি তুম পুপু রাইস দো নাং পো কার্বোহাইড্রেটস লাপেন ইলি তুম প্রোটিন তা দো নাং পো প্রোটিন গে ইলি তুম কোনাত পেন লোকে লং পো প্রোটিন গে ইলি তুম মেইনলি অক পেনসি কেলং লং মাতে এনিম্যাল ফুডস পেনসি লং লং সিটামি ইলি তুম এনিম্যাল ফুড পেনসি প্রোটিন লং চট কালি পালসেস পেন তা লং পালসেস পুলুটাং তে ইলি তুম লা ডালি তাহ লাহাই সয়াবিন তাহল হাই আহান বিন তা লং লাসি রাইস ব্যাংকে কার্বোহাইড্রেট নাং পিপ প্রোটিন ব্যাংকে ইলি দালি লাহাই নাং পিপ লাদেট পেন ইলি তুমহান কে নাং সতকে ডাইটেরি ফাইবার্স ডাইটেরি ফাইবার্স ইলি তুম কোনাল পেন লং পো গ্রিন লেফি ভেজিটেবলস দেট লাগে আরভো হান গ্রিন কালার মানে আকিলিয়ার আকালার আহান দেটে কাইকেইটা ইলি তুম আদায়টা লং ফ্রুটস তা চোপন লং নাং জি ফ্রুটস পুলোতে ইলি তুম ঠেসেরে লালো আপেল তাহ ফিংনু তাহ থেসো তাহ পেনে লাসি সিজনাল ফ্রুটস বাংসি মেইনলি বাংটুম কি পুপুকে রিসার্চ স্টাডিজ লং এপুকে কপিমা এলি লোকেলি এভেলেবল থেসো অপর থেসো চোদো নাং প বাড়ি বা তিবক্তরাই লং ফিংনু তা দো ফিংনু হাই চোদো নাং প থইথে তাহ লাহাই ক্যারটস লাহাই সব তা ভিটামিনস কি অং অং আ হরমুল মেন সুপি সুনেম্পি সুপ্রিম সোফো লাহাই আনারস পারক জং ফং তাহ জং ফং থাই সিজন সাহ কপিমা কেলং আ ফ্রুটস লাহাই সি চোদন লং বুলোতে ইলি তুম হান কেরাপ টুপিকজি হেলদি ওজি লাসি লাহাই ব্যাংকে আকি জয় কে পেন আনতা ইলি তুম আংবং আদুং আড়াই কেলং বমলা লাসি লাহাই লে ইলি তুম চোপন লং পান্তা ইলি তুম পিনা আন আকি চক দুজি লাপেন ইলি তুম ইসি হেলদি ওয়েট বাং চে মেনটেন সে কেমি লাবাঙ্গে সন্ন চে মেনটেন পো ইলি তুম ওপেন ব্যালেন্স ডাইট বাং চুনাং পো অক পুনয় উটি লাপেন গাখির লাহাইটা ইলি তুম চোপন লং সে কেমি সেটামি ইসি এ ওয়েট ফান্ডা চিমা থানাং জি মেনলি কে ইলি তুম লা আর্লিং গে থে তুম বাং অ্যাডাল্টস তুম বা লা হেলদি ওয়েট বাং

0: maintain ng jila si excess calories mate excess atu ke on ki dok ke on hormone bangke litum chunang ni la si sugar po hormone bangke pa kom chet ke me sugar polote litum sini long wan wet leki logically process food polotang te package food doji la maggi tang ho kfc tang ho la isi bangke ilitum ingti ki chota sabso chiri ponsi ke me ইংটি কিছু বাঙ্গে আর নিশি লং ফাইভ গ্রাম আম্পার কে হান লং জগজে দেয়াত মাতে ইলি তুম কিছু কিছু নলং চেপা দু এডেট সে কেমি লাসি নাংলি তুম তা ব্যালেন্স ডায়েট বাং চিলাং পন মানাংলি তুম বডি আবেদ হদাই তা চিলাং সি কোয়ান মা কিছু নাংজি কোয়ান ক্যালোরিজ সি চুনাংজি লা প্রসেস ফুড বাং নাংলি তুম তা কিছু পাজুম পন পো পুসি নিং থিল কার্ডো
1: lapuan apor nang litum lamjara chai mek ang deng long pen jang mi therapy lamjor ke than arjik long tanglo laki akashwani difo

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ারনি আলাম পাংরি পাংদন আদামাসারনি মাহাঙ্গে থেকা বিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলারকি মিকাং পুয় বিরটা হেম কি মিকিলুট আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরতা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এন্তে কোসন লপাচিনি প কোদাক লকা হুমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ভাঙিক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং
2: আদুন্থু লুন বানা জামেক আং দেং আলং পেন আপরাং সি মানিক টিসো কিলোনা লুন আর জুয়েক সেনা আলোনালাম থে নি জুইদাম হা সারি হাজান

0: 네. 헤어 스파가 프레카 헤어 스파도 normal hair spa podo la ke tum suri tro mane paru tro pan si cheng la bang ador bang ke la pen keratin spa podo ji botox spa podo ji la tum bang ke mane ador so chal la tum bang ke he tum bang ga sab so treatment kuria hair tum han si keratin spa pen botox spa bang ke ke claim claim la thang treatment kuri re tum ha ke normal a chu tum ke tum normal spa si etum kuri dun dun spa pudo hair spa pudo pen hair max pudo muni tu mane kichini kom ola so hormu la so hormu da kopi hormu ma isiver a cream le isiver a hormu la kopi la difference ke pon arju bang do o dukan long wang pusami salon long wang pusami la si than pachini dun titilo je hair spa pu bang ke scalp pen a hair duita tanta mane treatment kurilo mane ichu healthy bipo lake hair spa ke nang no hokta long le khali selon long se long chaji lake step by step procedure do la first achu apuing thi po hair spa bangge apuing thi po enga apuing thi da lote semi dry kuri po semi dry kuri da da fit si itum abang ako massage cream bang hair spa massage cream itum hi po la so hi da da fit si itum ala ta massage steps do la ta de la so massage step do la ta parlor chali tum si thek chaji la ta la so massage steps do la so massage steps itum massage kuri po 15 minute bak massage kuri kuri kuri la te kuri data fit si itum la phan steam bipo hot steam bipo hair hot steam bipo 2-3 minutes phan hot steam bipo la so fit si ako tum hot steam pi der phira ko massage kuri thupo massage kuri de ta fit ako ni tum ako langang sampen hair apu ing tipo apuing tipo apuing ti dead pensi ke aso ti dead pensi ako itum hair max podoji hair max si ako itum with po with si ladak itum 5-10 minutes pak pu padokok po achu padokok bikok palga massage korelo pu bikok po la so phit si ako itum apuing tipo apuing ti tang at lo pote itum inke blow dry kori po achu setting kori pa me po inka chubang mesen po la bangke hair spa lo hair max so bangke jongsi hem jongsi apor of that hair spa kuri por we ekdom nichu ekdom silky ke da lo smooth me da lo parlor dam por we pute hair max bang chenam lok ra chi bi kok ta me jela ke alom so quick trick lo labangke alom so apor phan ta me nangchu silky po shine po hair max se namoy shampoo kuri noy inke shampoo kuri tang ette phuching thi noy phuching thi tang ette inke hair max se logai noy hair max se logai ra lapu 5-3 minutes bak lapu asap so po massage noy massage tang dette ako nang phuching thi thana langang sampen lang sampen jing thi atlote conditioner long long conditioner bang lapu chividun noy mid length pen adha achu pen pura scalp an phonang ne conditioner ke chu ching ju adhi gale te conditioner ke phu an ben ching thilo phulo te mid length pen si achu adha pen si conditioner use nang pom conditioner use no nang phu ching thi ad noi hodai ta chu akam lo pote hodai ta langang sam se nei lang so bang and in that se me kang sama por noi ke phang ok por noi hodai ta langang sam en si me ji phu phan mangge la sala ching thi pon at lo polo teng ke la le ke chapa kreng phun noi gorom di han bang ke kreng da oji pot la pu blow dry kuri da ta me sta me kang sang han bang ke kreng dar chat pot a sab so dryer mari pro noi ke la sab so semi dry kuri lo pute siram bang logai nai hair siram bang kal te chu bang dry thu re ji siram logai no siram logai phileng ke full dry kuri noi ke la ke nang chu la an silky po smooth po je parlor ke da mat teng lo nang chu mi ji
1: চুরুপিক ল নং লিটলাম থান পাজর মি ফোন থেকা পর রিডিওকার জোরালা তুমি তামি আলি নং নং লংদুন পোবসে নিং থেল তাংতে নাংলি ফান পুথনকার রুজিয়ালাম থেকেলা পুহেন ল নাংলি লা নন কিথান আন কেপাং এ রাবু আ হরমু হাই নাংলি কো নাট পেন্সি কে ওয়ান ওয়ান ল
0: নিলি সব ইসিয়া আদুকান দো গুহাটি পু ফেন্সি লা হক মার্কেট পু কপি মা নাং কে নাই পার্লার আসন আমু আন কে হদাক মানে লং লাভ লো দিফু পেন গো আন মা পার্লার কে দতমান তা হল দাক পেনসি হরমু সিতা মে কে ওয়া নাং সেলো সব হোলসেল আর রেট পানাং সেলো নামে থাং চে দাম লে দা চক এ ফং চে দাম মই হদাক বাং নাং ফোন নম্বর এন নুন পো নাং পেন কার্ড নাং দুন পো বাং নম্বর এন নুন লা পো এ ফং দাম লো পো লতে নাং কে চে দাম লে দা চক লো দাক নাং দিফু পেন হেম তত লুন পো সামে কল কুই নয় নাং গো পি আসন আমুং মা নাং কে নাং জি লালে ইক ডেট পো সামে নাং nang message sitame nang pu sop tok lap noi bang lo noi bang ekno arni si pang anta me bang e jo pen na me next step in order lo

লাগে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডেন কেবাং লাগে মিডিয়াম ভেবল মিটার সারুপ থিরা ক্রিসি রা টংপর ফো কিল হার সালং ফারু ট্রক সিরা ইংকরা সির ক্যাব লাপেন এফ এম আলং কে ফারু ইসিরা ইসিরা টকবর ট্রক মেগাহার্স পিনিগে চিটি নিফাই ট্রক সি উর্মিয়ার নি

0: langhelo e pran, langhelo e chithi. Lasi, lang pache ho detri. Kijuna lang ani vangta minute pho pen minute cap an apor par clock pe mera puthot pang sam thuan si lang jun nang ji. Lang ka peso I aketili mate aphule along amat si pang sam nang ji. Kapre ka phule along jong si lang pe joy thu pulotang te labang soa lang che ho thu det ta hai. Dong kola pen lang tu akung araya long lang pache tivok long le det nang ji. Jong si lang chi tivok do pulotang te labang swadima long bleaching powder mate aduk rig pen tai nang ji. Ninchi big tha ki juna lang ki bi alang bong mate aphule kaiketa divyer nang ji langka chu ena huta iri pen chi phuwok nang ne abe ki ding ke thon tang ahar lung ason pen si lang chosok nang ji
1: lakya akashwani gohati mahabahu কার্বিয়াং নাইকে বাং লাকি মিডিয়াম ভেবালং মিটার্স ফারু প্লিরা ক্রিসিরা টকবর ফো কিলোহার্স লং ফারু ট্রক সিরা ইংকরাসের ক্যাপ লাপেন এফ এম লং কে ফারু এসিরা এসিরা টকবর ট্রক মেগাহার্স দনমার্লি আদুন্থু আংডেং দামিকলোনা পিনি আদুন্থু আংডেং কে লুনবারি লুনবানাংডেং পিনি লুনবানাংডেং লং আফ্রাংসি বিদাসিং রং পিপেন কি লোনা লুন আর্জুইক লং প আলু নালাম থেকে কিলি কিলি লা কার্বি লাংপি আর্জিক সেনা আলাংলি প্যান কেলুন লাবাংস লুন

0: ফুটবল প্ৰতিযোগিতাত ভাৰতে 20 বছৰৰ পাছত মূল পৰ্যায়লৈ যোগ্যতা অৰ্জন কৰিছে। এতিয়াৰ মুখ্য বাতৰি ইমানেই। পৰৱৰ্তী বাতৰি বুলেটিন বিয়লি 5:15।
1: পিনি চিহচিপত আং ডেঙালং লুমবারে মালুন সেপি কাজের লেখেপি আকায়ালামো আর্জুসিনা চিহচিপুত পনাবাং অজয় কুমার বরা তাংটে আর্জুসিনা চিহচিপুত আলাম আধুন্ঠু আং ডেং

0: নীলিতম কাজির লেকটেপি আকায়ালামো জেথানিকবম আলাংলি ডকমকা হাইস্কুল আলং কেচারলিয়াহুট আলাম নাংথানিকবম নি নাংলি নাংথানিক থাকে হালা হাইস্কুল আলং কেচারলিয়াহুটেদি নাংলি ফান নাংলি নিং নাংকি রুম পন টিচার আমেন নাংথানিক থাকে
1: ডকমকা আলং
0: হাইস্কুল
1: হাইস্কুল আহতবা স্যার কে ডেকা স্যার পুষিপু বম আমেন বাং নিলি চিনি নি দেলো স্যার লো স্যার আমেন হ্যাঁ ডেকা স্যার পুষিলা ফান পুপু তা আমেন বাং নিলি চিতে নি দেলো লাস স্যার নিং নাকি রং পন কেলা পুল মানে নিলি তুম জিরপি মানে নিলি অং সুপিল হে হাল্লা তা নিলি ক্লাসমেট লো হামাচি নিলি তুম ভাইনি ফান লু নাং থান তিটি লাস স্যার হে মা হাল্লা ফান বাং নিলি ফান বাং সাপসু নাংথান জয় চেত লাস নজাল হে লাস স্যার নাং পুপু আসি নাং চার্লি পা মে নয় নাং থেকজি পুষি নিলি ফানাং পু লাসে আমার লাসি নিলি তা লুন বম বম লহে সি আলাং লুন নাংথান প করা আসা হই তা নাংথান তিতি মাসে নাং লুন বাংকে চার্লি পন বেড় নয় নাংলা আনি সিগে নাং স্টে চার জাব লং পো লাসন সি নিলি ফানাং পুপু তিতি ইয়াল হে চার্লি লে চার্লি পা মে নয় প মাসে নিলি তা লাপু হেম লে দো সে তা নিলি তুমকে থেরাং থাক ও থেরাং থাক লং সে তা মে লুন লুন কং তিতি লো লাসার নাং পু পাত মনি সিগে পো মানে এঁকে হেম তুম তা মে লুন কিলু না নিহাং ও নিলি তুম হেম হে মাসে কাদু কবি তুম তা পু লুন লুন কং কাং তিতি তা মে নিলি বাং লাসন লো মনি সিগে লুন লুন থেক জিমে নে পুসি থেরাং গে থাক পুসি তা মে হেম কাম ইকলেম চতাই হাজা কক পুসি তা সকে এ অলং পুসি তা মে চিলি কি ফু লং সকে রদ লং তা মে লুন লুন পহ আগে লুন লুন বেড় দিতি সার না পু পয়নিং চিবিসি
0: নালি হেলা কেনে থেরাং কে থাকে চিবুর থেরাং মা লা হেনলুম চি
1: থাকে চিবুরটা থাক পেন হেনলুম থাক স্যার
0: থেক
1: ও লালা তা থেক
0: স্যার
1: মেনা অ্যাড্রেস কে মেনা সিসে থাক সাই দে
0: নালি লা কেনে হুট স্কুল লং চারলিয়া হুট নালি হিডি সকটা ইদুন লবদি
1: ও এ ও স্যার
0: আন্তেলা অকরি দুন মা
1: অক্তারি স্যার
0: খুবই পিয়া অকেল লং হালস হুট
1: নীলি অকে রি কে রিদুন বেয়ার রিদুন বেয়ার সামে নীলি অকলং থেক ও আমার সে নীলি এক নীলি ফানাং বা হেজার সমার কে অকলং থেক ও লা সু সু পিসি অকলং থেক ও এদেন জব মানে গোপি পরনে নীলি অকলং থেক ও লা সে তাহাই তুমি সে কেটা পসি পুমাতি বড়ালি এ ফানে লা সে কেটা হাই লি থেক লং লক তাহে একদম কোসো না জানে যাকে লং পাবাং ঠেক ঠেডা তিটি কে মং হতা হে আমার লা বাং চতুরুন থেক ও এ অকবাংকে হে আনপারা কে থেং তেন ও নিলি তুম হে
0: কোনা লগ নাল তুম থেং গেন দম
1: লা মহামা এং লং সা কে নিলি জির পি তুম নিলি পেনা কে থেং সে অগলি তুর তা হে আলাং তুম নি ফানা চিং হন পন পি মানে আলাং তুম লে দো ওলো পুলে দেনি ফান্তা নাং লদুন চাম লা সন লা আই থেং এন রা সন ল নিলি গে লুন লুন দুন রং পসা নিলি ফান কেং কে নিলি জির পি তুম সি থেং নাং রে পি প নাং পাপেং পি প লা সন সি চওয়ান লং লং ল নিলি কে
0: চুজুনহুত কসল নালি কাজে হাদা কি চেরাবদুন গন গে
1: চুজুনহুত কে চেরাবদুন হে স্যার চুজুনহুত চেরাবদুন কে লাগে লাং সক দুন প পরাকে লাং সক দুন প থেং লা মে থর লং থেং দর দে তে থেং পি দুন প থেং ওয়ান প চকা দুন হে স্যার পরাকে কে চেং আকো গে লা সন ল পরাকে ফি আন বাং গে নিলি তা থেক ল মাত আন হাইসি নিলি বিসি তুন দুন আন কি তুন হান কে পিনসু তুমি অকে চুজুন অকে পিনসু তুমি তুন তুন মাসে আন বাঙে নিলি তুন দুন লং নাংজি তুন দুন লং নাংজি কারণে আন মেন নাই আন মেন মেন নীল নিং দক দে নীলি নি আসো পি দো নীলি জির পি রঙা জির পি লাপেন নীলি কে আনি তুন সে চেরাই দুন দুন
0: নালি লাফং রং কে টেং দুন মা মন্তনি
1: ফং রং তম নীলি তো হেম চুজুন দো পদ দুন দো স্যার
0: ইংলং এডি
1: ইংলং বাং দুন দে স্যার
0: ইংলং এডি হালা কিনি ফং রং কে এন এডি
1: লাইকে পিনসু তুমি দাম দাম
0: পিনসু জি আলসু দুন দুন দে মা
1: দুন দে স্যার
0: ও তুলিলা কেনে ইংলং ইংলং পেন লাহান

0: em đun đun mà thế đi
1: ta là hàn ước hai cái anh đam hệ là
0: cái gì là chuyên hút đấy
1: chuyên hút cái nếu như tụm hút ăn cái in long hàn đi làm đi là sao
0: là
1: đi đi là bộ zara hàn nào hơn chắc ta mới em nấy cái chỗ phan cái là tari đam sao em đun cái hàn thu lại hơi hè chỗ đi đam đã
0: thế nào là chúng mang cái cái mang tụm là cái chỉ cần luôn
1: chúng mang cái này hè sao chúng mang cái này nỉ lì thà nó thế chứ mang cái này nỉ lì căn cái pin gì mẹ bia phong luôn vậy mà thà mà nè chứ mang cái along đồn thì ta nỉ lì cái nỉ lì ít đồ à mà thế hala ở quán giang cái thế tụm nỉ lì phan năng nẹp phải hệ à sợ niệm số gương cái nẹp dọc năng có cái tiếng mất đi à mà là nỉ lì tụm hàn nỉ ở lạc na pupu bon à mà nỉ lì phan này năng phải căn đồn đấy
0: thế nỉ lì phong đặc chứ mang cái căn đồn đấy là
1: la last batai si mane hala killing concrete pa film actress pan hai la pan ke than ke kan ke than nili tum la dorsing teranga pan kar hi la so hut si la so so pinim surung thek thela ma la pan ke kan ne than hut la nlo chumang kan ne kan putte
0: la ke chumang kan kalilo la ke
1: kalilo chumang kan hut lo chumang kan hut si film si shooting lo amar nili tum si thek thei ong ma si nili than don hai ma so hut bai nili chumang kan kan na kong
0: tenap nali manela chumankan mekai hudle chumankan kan kite thotim man chewang lo te hu pu pen chikan nai pusikar asuralam do mate di ajulong ajulong lenali
1: ajulong mane mo thi hu chamrong ete pohai pen hale e hu pu pen kanang ko pot amani lita mathal he ha suhut bangke naso ke jok phanu bon jok chit
0: na jok chit re
1: la killing chong film ka ke shooting hot hai so du long si nili kan dun long lok so chamang kan long si
0: na le kuman tu si metric pasil
1: ke ni bon sar 1999 ba
0: 99 first day da phige na le na lo ke charli ke
1: nili dipu gal kole se charli sa dharam nala
0: কোসান হালা সক কেনে ডিফু গার্লস কলেজ আপু থাক না লিয়াং থানি থাদে
1: হালা হালা দা খেসার হাদা নিলি কারবি পি তুম পেন চতং তাহলা তুমি না চলাং চলাং হে সা বংলি পি পেন সি নিলি বিসি চলা স বংলা বংলি পি কান থেক পি দলি পু দলি পাল পাল মাই মে হাস পে মেন হে মান ন না স না তং দনে লাস সু পি লাং কে খালি তা লাং নি কান পু না কে লুন লুন নই পু আং কে নিলি কে কান নিলি বাঙে লুন লুন পহলা বাঙে কান কান থেক পিক কাসু পি কে থেক দিং হলা তাহে আন্ত আমি কান থেক পিক আনাকে দিং সি নিলি কে ইংতাং উই পুগে লাং তেং তি ইক ফেং আসু পি হ্যাঁ সে তা আমি কান থেক পিক লাসু সুপি মান নিং দো এ নাই হন দা নাই হন ও লাসু সুপি হ্যাঁ আম পারা নিলি বাঙে লুন সি লুন লুন ল আমার লুন লুন ও মালা সে আফি নিলি নিলি এক আসু পি ফান্তা হা ডাকছে পাচারলি ল সব কলেজ লং হ্যাঁ মা কে নিলি এক আসু পি বাঙ্কে লাকে লুন কি লুন না সে কালি হাফান গে সার টুঙে পুব থ নাং নিয়ে তুঙে লুন লুন থেকে পিসি নাং লুন ঠেক ঠে দেল পিসি কি পুব আমার নিলি বাং বা লুন ঠেক ঠে দেল নিলি বাং হা ডাক সার টুম তা নিঙা রং ও হে নিলি লুন নিলুন পেন্টে হালা ডাক নিলি লুন কি লুন লং ইনস্ট্রুমেন্ট হাই পিনি নাং কি থিপ কে থাইং লুন গে হলা রেডিও সেন্টার লং বা বুক্রো পু ডিফু রেডিও সেন্টার লং হে লাসি লা নিলি অং ল লাসি গিটার হাই নাং রত পিপ আজির পু তুম ফান হাং প চেং হাই রিপ পংসি হাই রিপ লাসি হাডাক লুন লুন তিতি নিলি
0: আন্তে না লিহালা কেনে ডিফু গার্লস কলে লং কি লুন আলুন ইজির লুন খাদে
1: তেমনি একলো সার পিপি এলেন আপামো কিলো নালুন তালুন সার এই ধুনিয়া গধুলি লগন পলুন হে লা তালুন আঙ্কে
0: সাসব
1: আপামো লুন এলোকে সা বহাগতে পুতালুন মাজুং মিয়া
0: তালুন থাই দেন
1: বহ

0: জালিলে দেলো তেনালি পেনান মানতো লগে দগে
1: 2013 ডিসেম্বর 22 তারিখ লসাখনি দিয়াকে
0: নালি হেমসরকে
1: নীলি হেমসরকে দিফু এনেকে মেডিকেল কলেজ আনা থাই আহেম আমি নন বাং আনলি তুম লাপির বিমার কে লং সব সো হেম কি কিম তাং দুম মা ডাকছি দক
0: জরা মেন কে কপুলো
1: সাম মিলিক পো
0: সাম মিলিক কপিলো কে ক্লেম কে
1: সেরিকালচার লং জি চকলেম দন বামসা হ্যাঁ
0: কেনালি হেমসর কেনালি সো সুমার কে বাং কান্দল
1: নীলি সুমার কে ইনভেট সা
0: ইনভেট নালি নালি সার না আর রিপেয়ারমেন্ট কেন নাং থান লবদি নাং তুম করতে বাং কোয়ানিং ল
1: করতে বাং কে নীলিতে তুম বাহ নিল নীলি ল বাং থম আর পারায় নীলি এক তুম বাং ফ্লি দ
0: নালি আর সো কা ক্লেং ছিল মা
1: নীলি কে পিনসর ল সোপেন দা কে বিসি ল সা
0: ও আ কি বিসি ল ও লাসি নাংলি পাঞ্চা লা হেমসর তুম কে করতে আ তুম নাংলি পানাই হন বিকা লবদি
1: তারপর অকরজাংকো তা লুং দুন দুন কেসার পিমার ডে পেন তা কো নিলি রেডিও সেন্টার লং 2014 আলম্ব নিলি কে দাম এলা কাবান পেন বাড়ি সিনা হাং পন লে হাং দুন থাকব এনকে দুন সি ওসো পাদক লুন সি লুন ল কাবান বাং পাকান দুন বাড়ি বাং এ যে একে থানা লুন সি নিলি তুমা থম তা লুন দাম ল সনসে বাং কই জেল জেল তে থাকদাম সে
0: যাই অতুয়াই এলুন দি
1: লাগে যে এগে থানা লুন প্লাস
0: তেনালি লুন থাকে

0: Dạ mà si non là pina pina bang luôn ha hơi luôn lo luôn bari luôn lo plote ni le làm thế cả chứ đừng phan cái pháp danh lo để ở phan si chả li đừng chấp là
1: Lagi cari ke ha rong pena acar dam si ma sarpimar tum lagi cari li ma dedi. Nah
0: jala
1: ni lesson cari dami ma.
0: oh ni li le li po ala ke sias long đơn hot hai ni li tum phan ke char he nang pa char li lo nang tum he char li nang ipo ma so ke ni li ta ni li bang the tan lo hai sta me 16 15 son alon ata si do lang bon amat phere duk ni li ke char he hai mane a history nang than pon bom metik lo ni li phan ni li tum phan hai mala ke ke dam ta la ka ban bai do pen ni li phan si nang pa char li toi lo ama si ka ban bai do bang ela ke minang an char li dun lo ni li bang phere duk phere karan ela son lo la ki chi munit phan ta an pacho ti ti mate ing thur po an pacho po
1: hor pa
0: hor pa jun po ko ve pacho po lai ri ti ang ke la ka ke ki thur hota api hai pachi soi vet si thur si ang ke cholong pang ni ji ing hoi long pang ni ji la son ti mate la ang ke arita pachi sam dam ji ya ti ti lai an ta lam ben pu lap ama ni li bang phri duk hoi pu ama si nili ning chiber bor i bor isi long thom pli pho ge kaban ben bhai ni dun po la char he dun tilo ama phere du kama nili iri bub la iri bub la man ke non ke the an bang ke non an bang ke phere re le he sta me ala nili jir pi bang pula nang lis nang so pi bi ang lang char he char li nang nilo me lek le char li na pas la lun ene kar bi lun barim la ha se nili he char li dun rong la
1: o nali mane ke char hi bang ke o bub lo
0: o la san la char hi bang ke thalang mo phile char li noi pas mane ওসো বিয়ং লাং পছে নাং পু ইয়ালে নিলি ফানে
1: মনকে চারি উনলে বডি
0: থালাং পছে নিলি ইর পি বাং নাং পু
1: হলা হে
0: মানে মো ফি লাগিলে চালি নানকে নন্তে 7 ইয়ার্স বে লাং মতে সা
1: তেনালি ফান লাগাল সলাহাই লুন বরে মানে থান মানে নাং নালি সার পি লা পেন না কু কাপ্রে কে লুনসে পিটা দোমা মা লুনসে পোতা দুলসম
0: মডার্ন সঙ্গে জয়সিং রং পি টানা থানল স্যার কেন জয়সিং রং পি লাপেনতে সঞ্জয় হানসে আপেনতে হালা পানসিং ক্রো লাটানা থানল পারাকে লুনবারিম বাংকে কাবান টানা থান পনল কাবান নাং থানল পেনতে আকু নন আকে মিনিল তুমফান নাং থান লা লুনবারিম লহেনা থান নাজিমা রং চেহন পি আপেনতে আকু পিনসো দো ধুলাং আমেন চিতেং দেল হ হাবিরাম ইনতি লাপেনতে রেংসিকা কাঠার পি লাতা নিলি তুমফা নাং থান ল
1: তেনালি ডাক হ্যালো কার্বি মডার্ন সং ইজির লুনি খাদে
0: কার্বি মডার্ন সং ও নিলি ফিলিম লং নিলি ইক কেতক আ ফিলিম তাদু ও হলা বাংসে ছিলেন পোকে চেং মাং মনে পির বিয়ে ফিলিম না লং ডাক নিলিতে তাল নিলিতে পুখিলা তালুন নিলি তালুন দুন লা সব ফিলিম লং আসে নিলি কিলো না লুন বাঙে লা পুহেন লা মানে নিঙ্কান ক্রেপ হ কর যাং হে লা সব লুন সে নিলি ফানিন নাং পাতাং লুন জয় সিং রং পিসি এং তক পিল কেনে ল পান সিং ক্রো সিনা থান ল আ ফিলিম কে নিলি এক্সি প্রডিউসার ল হকুর সিং লাইক থেপ

นี่ออกนี่บางอารจังตังอารจังตังปีนี้ลาปูอัง

0: lapuana por nang le tum chi hu chi pot ang deng along lunbarim alun se pi kajir lekthe pi akaya lamo adun thu ang deng arju iklong tanglo chi hu chi pot pona bang Ajoy Kumar Bora.
1: লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডেনকে বাংলাকে মিডিয়াম ওয়েভ লং মিটার্স ফারুক লিরা কে সিরা টকবর ফো কিলো হার্স লং ফারু ট্রক সিরা ইংকর আসির ক্যাপ লাপেন এফ এম লং কে ফারু এসিরা এসিরা টকবর ট্রক মেগা হার্স দনমার্লি আদুন্থু পুথত লুনবারি মাংডেং নাম থুইগল না লুনবারি মাংডেং আলং তো সে সরটে রং পেন কি লুনা লুনার জিগ লং পো আলু নাম থেকে রাজে রাজে নাংটা মেদয় দে আর জিগ সে নাং লুন বানাং ডেঙ্গলং তরে সে সরটে রং পেন কি লুন লবাং সলুন

0: ta em pini misin la son ke en siki ong lo non bang ke tang te nang li ke misin pentong ka selama mate nang li ri jung jung pu handmade puta do mate di se kolo bang sin nang li ke en si ka selam pon lo non ma
1: misin ta do ke do no lom ta misin ben ta bonai lo si ta me misin ben ke an hiri me o e det la sin li ke la kang doya randa jasi no puta bibhar bom la hala ke pene emergency poholo te ala machine pen ke papra pha
0: machine pen lote prap che
1: sita api finishing na ko di randa pen kang doy
0: hala machine pen ko eta me ko salam thuna ko tangte elapu ene iri jung jung pen ka salam tongke ke prap ma mate misin pen ka salam se
1: ke prap bang misin ma se prap le he
0: misin pen se prap
1: ke prap bang ke
0: tangte nangli phan do pik a hurason ke ordara bang do pik inu tala bu son nang kim pitha inu tala pine palong nang kim pitha ba ko mane gas te bulang kim pitha la pusan do pik a hut pote nangli কপি কন সিনালি কে ক্লেম পল
1: নেলে গে হালা কে পাতাং তে পো আসা ও বিপো লাপুটা আকো চেং পিপো আংকে হালা পুটা চেং দেলতে হালা তা পাতাং পি না পো পপং হালা পাতাং পি পি পপন ফিট পো আকো লতা আকো চেং উন ফিট পো ও পারজাব উন ফিট পো
0: তাং তে চট চট চট লতে আকো পারজাব তো ফিট ফিট
1: পারজাব ফিট ফিট
0: মি পি গলাম ল তাংতে কো জেথানাম তুসে নাং নাংলি ফান বা আনিং কে হাং নাং কা অর্ডারা তেং পেন নাংলি সেলাম পি তাংতে হালা তুম আহেম চে পন এট পেন নাংলি ফান কো পিনে লবসন আনিং কাং সাম নাং চে পাকলাং লবসন তাত দোমা
1: অ দো
0: পেনে নাং এ কা সেলাম লাং মিসেন ল
1: অ
0: বা নাংলি লং নাং কা অর্ডার নাং চো তয় নিলি নিং সাম পিক ল লবসন আতুম দোমা
1: অ লবসন দো
0: মি পি গলাম ল নাংলি
1: তোকা পয়সা তা মে আসা ও না বাচ্চাত পো
0: ও হালা
1: না না পুপো না পিলে হে
0: মানে হালা নি সামন পুলতে হালা টাকা পয়সা তা মে আকো
1: না বাচ্চা আসা সামন
0: আকো না পাবাত হচ্ছে
1: নি কাং সামপে
0: না লিখি পুয়া তেং মে না পাবাত হচ্ছে
1: আ পাবাচ্চা আ
0: নালো মে পি গলাম ল তাংতে এ জেথানাম থুসি না পেনাং আ তুমকে না লি পুলো সিগুনা থেং পিসি কাছে তয় নি কাং সাম তা পেন না লি তা মে কা সালাম কে ও তাতে আকা ফ্রেক আথিং পি এ নাংকে তয় পেন কা সালাম পি লাবাংসো আলাম থে নালি ফান কো পি নে নাংকে পু লা পছন্দ তা দোমা
1: আবে আসো কে পু বাঙ্গে কা ফ্রেক আথিং পি লে বনাই তাহালাত আবে দেত পতে লা তা চকলো
0: মানে আথিং পি জং সে আলাং তুম চে লং থেক থে পুলো তাংতে
1: আ যা থিং পি তা চকলো
0: মানে সিগুন লং লে পুলো তাংতে
1: যা থিং পি তা চকলো
0: জং থে পি তা চকলো
1: নি তাহলে ক্লেমে মুচো আথেং পিয়সন সি রিপিপো
0: ও
1: পিনে ফাংসন ও
0: তলা থিং পি গনং লি কোমাত আতম লংবনসি কে ওয়ান ওয়ান ল
1: ও মনে নো ডাক দে ফুকে নি লেলা রং আলম পু রং হা রং ল লকে প্লাগট ল সিগে নাম নম বো পালা চিনি নে পো তুম ফান্তা আদাগলে নাম পুপো আদাগ তুম পানাম পো পবান পো
0: হালা কে প্লাক আতম লং মাংসি কে নাম দন পো
1: কে নাম পো
0: না লমে পিগলো তাংতে যে থা নাম তুসে নাং নাংলি নন হা ক্লেম বম পেন নন আন হালা সুহুত আদর পেন নন আদর কো আন লগে লং নাংলি রাত আপান থান পাচি নিজি মা
1: ও নন আপ্রাং কে ক্লেম বাং পেন নন ন বাং আদর বাং প্র্যাকটিক আথে আপ্রাং কে পিনে তিবুরি সিতা পিনে পারে নি বাক ও ভারতম বাক লা পঞ্চ ও নন বাংকে ইসিয়াতে বড় টা সুরি থম
0: ও
1: ও সুরি ফ্লি ল ও
0: নন বাংকে
1: নন বাংকে
0: দর লং ল
1: ও আই থিং পি এম আর সি মনে ন কে আদর্স দাগ ল লতন হিসাব পন ক প
0: কলাং কলাং
1: আপ্রাঙ্গে ফারনি থম আনতা ইসিয়াতে বড় সি আনবে
0: তাংতে এলা তিবুল ইসি এফান বলতে কো আনা থেং পি নাং জি
1: আ তিবুল শিয়া টিপি আ তিবুর আলিং মনে দুই কিবি ছদেত আবাং পঙ্গে তিন কিবি ছদেত
0: ও হালা নাগা চে তয় তুমি তিবুল কে থে গেলিং

0: Καλά.
1: Sabes que de aquí
0: Do equivílote
1: habla ese atebol este
0: isi
1: hola osmara oscola tebor
0: ala logo
1: oh
0: bachela
1: lo por
0: a
1: he
0: tebol
1: atebor
0: la
1: banque
0: por tebol
1: a
0: ya
1: ver de aquí bien la
0: do
1: dor
0: equivíhini lo
1: aquí
0: polo tangte dor
1: on dor
0: me pigalam no tangte la kebia thai di kebia thai la palong kente isi along ko ana theng pinang po
1: palong ke la ta palong aling mone is pu sempor palong po te kibi pho
0: Ke bi pho.
1: a copy ne box palong a ko phutang head box do po te 10 12 kibi nei
0: 10-12 ki bi. Tang te la palong isi along nang li ko ana dor si box palong po san san ko ana dor si nang li ke en dun dun la.
1: la sempor box palong ke ni kang ke surin koi
0: Okay, hala pene
1: a head book do
0: oi.
1: lai ke thong kep phli kep an le pen
0: Ah,
1: a
0: sir.
1: phur pine ke aki pine ne do polong te thero ke thro si kep le dap
0: Oh, la
1: a sorry
0: box do ya do la pen hala design ko
1: a
0: pine ar
1: design
0: nang ji
1: ar
0: ko
1: nang
0: pine ar jan bi nei polo te la pen
1: lai le te
0: suri thro kep
1: mo
0: o kep le ro hala me
1: le
0: piglo a prang pe lang dam polo te no bang ke a dor long piglo di
1: long long
0: la la
1: long
0: me
1: aprang
0: piglam
1: ke la hai head box pine box la hai ke nang toy ti de ti ma te non
0: Oh.
1: dak di phu ni do kok dak ning kan thong kep so se le ho dak non ke claim ha se la hai bang non nak si ke claim thu ke na klang thoi ke an ke ave box ke ave
0: Okay.
1: mone sem por palong lai om
0: Tangte la nang li kai lo nang li la so sai thek lo pu pen ko ma da bang phu phi si nang li phana nga che to cheng lo
1: Ni pana to cheng ge hala ni to rong hansem armari
0: Oh, armari si nang li phana nga che to cheng
1: a dora bang ge asot ge kom hek baro suwe
0: hala nang li kikim la ga nang li kai lo kikim pi cheng lo
1: ke ke pi cheng wa ne no ta dolang he
0: Non ta dolang.
1: kalar ka chivi noi puta chivi vi lang no ta la hala ke bonai hun me ne hing no ne la
0: La so
1: non
0: teng si
1: puta
0: non puta
1: no
0: biko.
1: puta do
0: Tang te nang li hala bang so hem dam polo tang te nang li pan pila nang ipu pu. Non.
1: no to ta mo ne thang the me sen na ko po ni pa me sen na na le ke claim a teng kalar ra no ta vit pi thek the po ti ti lo
0: মানে কালার ফির বিয়াং কোসি পন্ডে
1: পনে লো নাং উইথ পি থা পুতে উইথ পি পি হয়
0: কালাং নাং তে লাগে সি নাংলি ফোরকিমো পোলে পুদাম দা চাওল নাংলি থেক লো পো পেনাং আই তো চেং আর মারি নন তামে নাংলি জি থেক আম লংলা নন দা কালার পি পেলা
1: নন দা কালার পেলা
0: মে পি গলাম লো তাং তে ইতুম কাচিং কি গেছে থানাং বং পেন এ কোপিনে কেলি দাম কে কে মতে কাচি থান কে লপু সোন আলাম থে নাংলি কোপিনে রাতা ফান গে থান কাং তুং লব সন দোলাং মা
1: আবেলো মনে রাপ ভাঙে থান নাই লামন তা ন মোপেন দা চি থান তাং লাভ লগে সি কে থান কাং টু বাং গে সি লা নিল সন দা থাক লে লাই তা চকলেম তা হেম তো নি সি গে রে
0: কলা
1: সি লা রে জো কার জো তুম আরা তুম ভানন তা নিলি পাছি নিল হে সন দা থাক সাকুরি tanang ni
0: Kala.
1: sakurita erang ni sakurita puta trajera lo ke kidu
0: Kala,
1: nai
0: kala,
1: ge
0: kala.
1: asila ke hem i metang tek pote hem ta chikim tek
0: Kala.
1: tebur so kita metang chikim tek akela pende ba pala kim pita po salon
0: Kala, kala.
1: o salon ma si la si ke mi po lam lo ni ke
0: La,
1: itung
0: la,
1: kar
0: la.
1: bia tu mon ta tek nang po chini nang po klem nang po
0: Klem
1: la
0: nang
1: hai
0: po.
1: pen lok ta বাঁশো পান তা পাকলে মরে কে আলে বেলো মতে বাঙে
0: কালাম কালাম
1: দাম দিল বাঁ পয়সা ইয়ে বাংটা কেকলেম তো এসন কেকলেম থা থাক থাকলো
0: কালাং লো ইসি ফেল
1: কে পাং যাং নেই দা বাঁ তেংলো নানো লাই তে বলো তা
0: মে পি গলাম লো নাংলি কি পুয়ালাম থে কি থরমি আউ এ তুমতা আর জু পেন্সি হেমতু নি সি চে পারেং জিয়ে ফানা সসাই ক্লেম পন পো পসি নিং থেলো টাংটে খাই তুম কাচিং কি কাছে থান আলাম এলি তুম আপর আলাম তা দোকা অপর

0: ดอนมาเรียตุมคาร์บิลุนบาริมังเดงลองเป็นคาดอมิงฮีปิเป็นเกลุนปอนเล็กกิพลังลุนอาร์จิลองอีกจังโลลากิอากาสวานีดิพูอาดุนทูจายเมกังกุงดัมทุลนะ
1: মেচিনত কাপোৰ ৰখাৰ আগতে চেক কৰি চোৱা নাই নেকি?
2: সলাওক সলাওক অভ্যাস সলাওক, এতিয়াই ওচৰৰ বেংকলৈ গৈ ফটা পুৰণা নোট সলাওক। বেংকে যদিহে মানা কৰে তেন্তে আৰ বি আই ওম্বুডছমেনৰ ওচৰত অভিযোগ কৰক। আৰ বি আই কয় জানি লওক, সতৰ্ক হৈ ৰওক।
0: আদন্তু লামজিৰ ৰিক্সেনা ফাণ্ডাৰ টেৰন পেন সিনিঙালিৰ কেপা ক্লাৰ বং জিয়া ফান কাংথিৰ জিৰা তমন কেনাং সৎ পপথাক ফাণ্ডাৰ টেৰন পেন লামজিৰ কিথান আৰ জিলু নিক্সেনা
3: আফ্রাংসি রেডিও কার্যার অনফানস্তামে নীলহীন পেন সুরি সুরি নিকাং সামাকারডম পাজে রেখল পিনি নীলি কেথান পঞ্জি আলাম থে এথে পি লাখে ক্লিন এয়ার ফর ব্লু স্কাইস মাতে সিনিং আলের কাপাকলার বং জি আফান কাংথির জের আতমন আকেনাং সদ আপথাকসি নীলি থান ইকব কেচেং সি যে থান লনাং ক্লিন এয়ার ফর ব্লু স্কাইস লাবাংস আথে পি এন পেন পিয়ার থে আদাং পি আলং সিতামে কাতালন আর্নি জং লাকে চিটি নিফাই ট্রক্সি আর্নি সি আনিকান ওয়াং কাতালন জি আফান পুরা ইউনাইটেড নেশন জেনেরাল এসেম্বলি আহিন পেন আর ডি পি পেন আনিকান ওয়াং তা তালন লো পুথরাদু চেথান লো নাং কপিয়া পৎসি লাবাংসু আথে পি এন পেন কাতালন মাহ পুস্তামে চেথান লো নাং ইলিতুম কেদো আপিয়ার থে আলং কেনাং সত কেথে নাই লাকে তোমন তা এসন লো তোমন জং সি আবে পুলোতে পিয়ার থে আদাং আলং কে দো আন আসন সিতামে রেং উন এ লাসি তোমন লে দো পুস্তামে তোমন তা আফার দো ও লাপেন আসন দো ও লাসি আসন দো ও আংবং পেন ইলি মুনিত লাপেন মারাত মারেং আতুম আকেনাং সত কে থে নাই লাকে অক্সিজেন হেলো লাসি এয়ার পলিউশন মতে তোমন কেমেসেন আবে প্লোতে ইলি মুনিত আফান কেথে দুং কাফেরে মেমে থে পিকচেনাম লা আঞ্চত কালিসি এয়ার পলিউশন পেন আজক ইলিতুম কেদোবাম আপিয়ারথে আফান সিতামে কানহক জি আংরিং থে পিক লাসি কোসন সি লাবাংস কানহক মাপু আলাম থে সিতা চেথান ইগলোনা সনসি এয়ার পলিউশন লাকি ইলিতুম মুনে দাতুম সি কে অং দুং কে কাপাচেমান আং থেক কে পিয়ারথে আথাক আলং কেদো আসন লাপেন লংলে আলো কেদো আসন হেই হুই মে কে থর লাপেন কাপড়ে কাপড়ে কাসন কিক্লেম ই লাই হই পেন সি তোমন আফান ফালাং নোলাপ তিতি

lason si arlong ki ik mate koila patapu lapen jang thu lapen natural gas lai hui meke thor lapen hedung factories along ke meke thor easy a phan ke lai hui ason pen lapen kapre kapre meke thor e ason hai hui pangrum pen si factories along sai ke claim e lapot si factories ke thedung ke do penta isi tomon a phan kapan hok ang thek lasi lahai meke thor pen atomon kacheplang lake sulfur dioxide nitrogen oxides lapen carbon dioxide lahai hui atomon si cheplang po lapen thu ilitum kache thap thot pen kedam iwoi ason car trucks buses planes lapen trains lahai hui ason ke ongdung carbon monoxide nitrogen oxides lahai atomon si pachon pen lo po lapen ke tomon along chingboi dun po adunthu industries son si longle arlo ke do ason kipur pen kangsir thu pen ason ason kaselam lai hoye sai ke klem pen tomon kelo lahaya tomon ke do pen pirthe aphan ke pan hok mihi ke he no lapen arwe sitame acid arwe cheplang det un la tha ke jong an ason lapuchat kali kapre kapre ga son pen pustame tomon aphan কেফলাং নু ইজি আবিদি দোপিকলাং লাসি লিতুম কাফেরে মে মেকে মেকে থর পেনতা ইসি পিরঠে আফান কাপান হক উন আজাকং পু চিনি পেন কাইকে সিতামে চেরে নাংজি তাংতে পুথত নন কোসন সি তোমন কে মে কেলং জিমা লাপেন পিরঠে আলং তোমন কে মে কাপাদো জিমা লাহাই হই আবিদি সিতামে চেথানলনাং এয়ার পলিউশন লাকে মেহি কাহে নো পেনসি কাচেপ্লাং পু ইলিতুম আনুতিন সিতামে চিনি লসে এয়ার পলিউশন কাপাজুম জি আবিদি জং পনলনাং সনসে থ্যাংপি থ্যাংফ্রাং আরং কে এ কেপা অং আফান কাইকে তা ইলি মাথানাং জি আথে থ্যাংপি থ্যাংফ্রাং আতুম কে কেনাং সট কে কার্বন ডাই অক্সাইড আতমন সি আকেনাং সট লসে লাতুম কার্বন ডাই অক্সাইড আবং আকে অং কাইকে তা ইংসিপ লাপেন থ্যাংপি আতুম পুথত অক্সিজেন আতমন সি লুথুপো লাপেন লাবাংসো অক্সিজেন আতমন লাকে ইলিমুনেট মারাত মারেং আন্তা আকেনাং সত লাসি থ্যাংপি কে এ পা অং লোতে ইলি কেনাং জি আতমন সিতামে কেলং অংমুচত জি লাপেন থু কেদাম কেওয়াং জি আফান জয় কে পেন গাড়ি মটর সিতামে জুইফুন পন্তা কো আনমা গাড়ি মটর কে অং লাআন সি তমন কাহে নো কে কেলো আফাই কে অং জি লাসি কাই কে তা পাবলিক ট্রান্সপোর্ট সাইকেল মতে ইকেং পেন কে দাম লাপুসন পুলতে গাড়ি মটর আমি কেলো আফাই জুমপো লাপেন তোমন কে মে আফাই না অংথু লেথত পো লাপেন থু মে কে থর টাপ সনসি প্লাস্টিক মে কে থর লাপেন আকে তের কে ওয়ারাসন হেই হুই মে কে থর লাহাই পেন সিতামে তোমন ফালাং নু ই লাসি কাইকে তা কাচেরে দোনং জি পুথর আদন্থু মে কাজ থর ই জি আফান আমিহি কে দো আসন চে থর ই এরা কাপ্রেক আমিহি কাবে আসন পেনসি থর নং জি সনসি সোলার মাতে আর্নি আতুর পেন আজা কং লাপেন তোমন লাপেন কারেন হে হুই আসন রি পেনসি কাইকে তামে আন হান কচুতুন লাপেন কাপ্রেক কাপ্রেক কিক্লেম ই জি আফান তা লাহাই হুই আসন রিলতে তোমন আফান কেমেসেন জি আওয়ার সাইলং পো পুথদালাম থে গাড়ি মটর লাই কে মুনিট কে চান কো আন মাসি আফাই সিতামে নাংবাদ দুন লাপেন ইলিতুম কেদাম কেবাং জয় কে জি আফান কে গাড়ি মটর কে দোতা আকেনাং সত থেপিক বন্তা লাবাংসু গাড়ি মটর ইলিতুম অলং কে দো কক লো পুয়াই ফিট সিতামে ইলিতুম তোমন কে ফালাং নু নে দেট জি আফান সিতামে কাই কে তা মাথা পার্সিক নাং জি লাসি ইলিতুম কেবেক ওয় আগারি মটর কাইকে তা আপর আপর পেন সার্ভিসিং মতে কাসেলাম ওয়ার জি আফান চিসিক নাংজি আথে ইলিমেথাং কে চিনি নে কোয়ানসি গাড়ি আমি কেদামা লাপেন কুপিপি সি কাহেনোমা চিনি নে লাপসে কাইকে তা আপর আতেং পেন চেলাং নাংজি আনলতে তোমন আফান কানহক জুমপো লাপেন থু ইলিতুম চুতুন চদাং আফান কে অংদুং আতুমকে থ্যাং লাপেন কয়লা মাতে আরলংকি ইক লাহাই কাচো থর পেনসি কাচতুন ই ইলিতুম চিনি বন্তা লাহাই হই আসন থর থেরা এলপিজি লাপেন বায়োগ্যাস লাপেন ইলেকট্রিক স্টোভস লাহাই হই পেন জংসি ইলিতুম চুতুন চদাং ইলো পুলতে মিহি কে

0: আবাং জুম চটপো লাপেন তোমনা ফান কাপাহেনু আজা খং জুমপো লাপেন ঠু ফায়ার ক্র্যাকার্স মাতে বোম মেপুম কেপাং বব ইলিতুম থেক দামলং পেনাং আনাতুম দিওয়ালি লাপেন কাপড়ে কাপড়ে নিং কাছে পারং আহুত কেপাং বব জি আফান কে অং দুং আপয়সা পেন কেপালার লাপুসন ক্লেম লাপেন কেপাং বব পাচমিত মে পিন পিন লাপুসন থেক দুলং বন্তা ইলিতুম লাবাংসু আবম কেপাং বব পেন তোমন আফান কুপু আন কানাহক মাপু চিনি দাম দে বন্তা লাসো আবম কেপাং বব পেন পেনাং আন কাহেনু আমিহি কাংজার লাপুসন দো লাবাংসু আমিহি লাকে তোমনা লংসি চিংবুই দুনপো আনকে তোমনা ফান ইসি কেথে দুং কানহক দোকক লাপুসন চেপলাংপো লাসি লিতুম লাবাংসো বম মাতে ফায়ার ক্র্যাকার্স কাপাং বব সিতামে উন আনকে পেজুম নাংজি উন প্লোতে পাংবব বেদ্যাত লাপানসি ইলিতুম মাথা নাংজি আদুন্থু পেনাং আনাসন সনসি প্লাস্টিক আহরমু কে অং দুংকে ইলিতুম মে থর থেরা লাপেন কেবার ফালাং নো নেরা ইলিতুম কাপ্রেক আসন সিতামে সেলাম ইমে লাসি কাইকেতা রিসাইকেল এন্ড রিইউজ লাসিতামে ক্লেম নাংজে আথে ইলিতুম কেনাং সৎ আসাই আওয়ে লো পুলোতে ওয়ার্চর মাতে মে থর ডেট তিতি বনসিতামে লাপুসন ক্লেম ক্লে পেন পুথত কোসনসি কি ক্লেম ইজিমা লাসো বিডিসি মাথা নাংজি আনলতে মে থর জক ফ্লট পো লাপেন তোমনা ফানসিতামে পাহেন জক ফ্লট পো লাপেনকে পুথত নাংলি কাপড়ে কাসন সিতামে ক্লেম ইলংপো গেজুৎসি কাপাচিনি লাকে ইলিতুম নন কাজেথা নালাম আন লাপেন নাংলি কাচিনি আন আসন কেমেসেন জি আফান মাতে বিডি কাইকে চেরক টক কেদোকে আকেনাং সৎ তোমন কেমেজং সি দোলো প্লোতে সিনিং আলির সিতামে কাইকে আলির মেসেন পেন ইলি থেকলংপো সিনিং জং সি কাইকে লির সিভেরলো প্লোতে তোমন কাহেনু কিজুম আং থেকলো লাসি ইলিতুম আনতিন সিতামে চেরক টক মাতে অ্যাওয়ারনেস নাংলি পেন আকাপ্রেক আতম ফান সিতামে তোমন কেমেসেন জি আফান লাপেন কাপ্রেক কাপ্রেক কেমেসেন আতোয়ার কেজাদুন জি আফান কেথান কাপেচিনি দুন কাইকে তা মাথা পার্সিক নাংজি লাসিপিনি নীলি ক্লিন এয়ার ফর ব্লু স্কাই সাপুথাক কেথান কে লাপনসি কাংটনিগলো কার্ডম
1: দনমার্লিয়াতুম লাপানাপর নাংলিতুম লামজি রংডেং লংপেন ফান্ডারটেরন আহিনপেন সিনিংালির কেপাক্লার বং জিয়াফান কাংথিরজির আটমন কেনাং সৎপ পুথাক লামজির কেথানপন আর জিলং ইকটাংল লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ট্রক নং চকটাং লোপসি আদন্থু আজাইমে কাংডেং দাম থলনাং লাখে পিনি আলামজির আংডেং পিনি আলামজির আংডেং লংপেন প্রডিউসার প্রদীপ রংফার অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার স্যামসন ইংটি পার্টিসিপেন্ট ধনিরাম রংহাং অমরদীপ রংপি সাবিস সিং তেরাং লাপেন রোহিত ইংহি আলাং লিতুমপেন আদামসার আপুথাক লামজির আর্জুদনিক সিনাং
2: আদামসার জুতাং কে চকলিম কপুসন আং দেং সি কে ক্লেমপন মা লাবাংসো পুথাকসি নাংলি তুমফান নাংওয়ান পিলো লাসি কেচেংসি আদামসার কপুসন সি ইলি তুমলং নাং কেপ্লাং নাং ককমা লাবাংসো পুথাকসি নিলি থানপন জি হাকু পিরথে কংদুক আহুত আরনাম আরনিয়াতুম পিরথে মিন্দার নাং কিম নাং রাং এত আফি মুনিত মনর তামে নাং সরজন নাং সরজিল লাপুসন সি ইলিতুম কার্বিয়া খেয়ে তামে নাং প্লাং নাং ফিদুন দেট পেন পিরথে মিন্দারা থা কার্বিয়ে কারবাক আফান নাং কেরাই কম জি আফান আর নাম ফারু চিংবাইসি হেমফু লাপেন আংজির রাসিনজা তুম পিরথে নাং শুনল রাসিয়ালাং তুম পিরথে নাং শুন দেট পেন আফি ইলিতুম কার্বিয়া খেয়ে লং তামে ইলুন এলাম তুমু তিমি জুতাং জুবাত কে দু জি আফান পুথত রুরাং সনা সারপো তামে নাং তৈসি সিং মির্জেং ল মির্জেং আফান পিরথে ইতুম কার্বি আলু নালাম আতে ম খে কাংচুলিম আফান নাং থান তেকাং ল লাপুসন সি ইলিতুম আদামাসার সিতামে হালাস অহুত পেনসি ইলিতুম আ খে আলং জুতাং তামে নাং প্লাং নাং ফিল লাসিপিনি আদামাসার কোসন সি নাং কি প্লাং মা লাস পুথাক থি হেক পেন লাপু হেন ল আর নিশি তোয়ার চে কক আলং সুমফং হারলং বি তুং এ পেন সুমফি বেলং বি লি এ আতুম জিরপো বাহিনী চেতং সি হারলং বিয়া বাং

কুমার লংকি এলং দামনন লং কুমার লংকিকে জং আপুরু নক আপুরুসি কাবিরতিয়া বাংলো পসি থানদন লাসিভে লংবি পেনহার লংবিতা আপেগে থানুনা তেং পেন বান্তা বহ পনসি নিহাংকেং দেত নিহাংকেং দেত লং কুমার লংকি আহেম হুমরি দামলো হুমরি দাম পেন লং কুমার লংকিতা আরজু সি পুলো নাংতুম ওয়ে পেন হার লংবি কপি আসাইকে দোষী নেহেমকে বাংলো লাসনসি লাতুম জিরপো বাহিনীতা আকলি রংসুপি দনসুরিয়া রাত আলাম জেথান দুনসি নাংতুম চং নকলে নাংজিপতে পনতামে পুসি পুলো সীতা নাংতুম চং নক পঞ্জি পোলোতে নিংবেকে হা চং আপুরু নক আপুরু অলংলে সাং দাম নক পুসি পুলো লাসি লাতুম আজো চং নক আপুরু আলং সাং দামসি জিরলো আপর চং কিমি পেন চং সারপিয়া তুম কাজেথান আলাম চিংবাইসাই আর জুদুল লংলো চং কিমিয়া বাং পুলো বেলংবি পেন হার লংবিকে আক্লির দনসুরি রনমাইকে দামজি সি বান্তা পেন বহত পেন কেবাং লাসি কোমাত সি রন কি দুঞ্জিমা পু আলাম চেথানসাই আর জুদুল লংলো ইকলাপু সন হু চং সারপিয়া বাং মাতে চং আবান আবাং থাকলো বেলংবি পেন হার লংবি লে নে ফান নে পন পোলোতে নে দুঞ্জি লাপেন রন তামে হাইজি পুসি লাতুম কচিংবাই আর জুদুল লংলো সি পুথত আদাব আমেক প্রাংসি হার লংবি পেন বেলংবি লং কুমার লংকি আহেম পালে থুসি লং কুমার লংকিতা চং নক পাচাই দামলো লাতুম বাহিনীতা আজো চং নক আতুম কচিং কি আলাম আনিং চিবিসি চং সারপি পনসি লং কুমার লংকি আফান চেপাডি সি বারলো লাপুসনসি তোয়ার দাম্বম দাম্বম আহুট মারলে আলংবি আতোয়ার চেকক আলং আরিমুরং পি আফান চেতংলো আরিমুরং পিটা হারলংবি পেন ভেলংবি আতুম চং নক অডিং দাং কেঠেক লং পেন লাতুম রনমাইসি কে দাম পো পু চিনিলো লাপেন আফি মুরং পি আবং আর জুদুলো ও সুমারলি নাংতুম হারলংবি পেন ভেলংবি পু আনা চং নক হুদাং কে কোনাৎসি কে দাম পোমা পু আর জুলো লাসনসি হারলংবি পেন ভেলংবি চেথাক দুলো লা আকলি রং সুপি নিতুম আফান পু আন সুবা সুতি আলাং নংকে পাজুন নাঙ্গাপাচিং লু নাঙ্গাপাচিং থি নাং আপৎসি নিতুম কে আলার কি হুইজি আফানসি রনমাই কে দাম লাপেন পাবির ক্লুংজি পুসি পুলো লাসি পুথত আরি মুরং পি পুলো সুমারলি রনমাই কে দামরিনন লাহাই আলাম কে মোচে থান বম চিমুম বম তে চকজি পুসি বুদুনলো নাংতুম রনথামা কে দাম পেনতে হা মিরিং রং সুপি আদামাসার কাং থুরজি হালালে লাং দুন রং রা চালি দুনতে মেসেনজি লে পুলো লাপেন মনাংতুম আদামাসার চালি দুনরা কার্বিয়াসো কারবাকাসো আফান বাংসুতাং থানতে নাংতুম মো নাং পরম দুজি হে পুয়ালাম সি থানদুলো লাপেন মো পির্থে কাং তাং মিন্দার কাং তাং তা হারলংবি পেন ভেলংবি কাপিনচং তে কাং আজুতাং পু নাংতুম নাংনং নাংথাং জুমে দুজি পুয়ারি মাতে আফি মুরং পি হানজিরলো লাহাই আচং আনকে তোয়ার আখাত আথেং কক আজোলে পাটুকাং এডনন পু আরি মাতে আফি কেথান আতেং মাথাসি ক্রয়লো হারলংবি পেন ভেলংবি চং নক দো আন্তা পাতুতে কাং এসি রনথামা কে দাম আলার মিরিং রং সপি আদামাসার কাংথুর আলং পালে দুনলো লাপেন লাতুম আদামাসার আলং কাডো কাবে আরন আতাং লাং দুনলো লাপেন চারি দুনলো আদামাসার আলং বংক্রক হাই হুই আলন কে দো ঠেক দুনলং সি আনিং কাং সাম আলাম হারলংবি পেন ভেলংবি আতুম জির পোপো মিরিং রং সপি আদামাসার কে লাং দুন পেন নাংকাচিরু ইয়াহু তোয়ার নাংচে থানলো লাপেন মিরিং রং সুপি আবাসাপি আলং পেন নাংকে হাং আবং ক্রক আমুতা ওয়ানলো লাসি হারলংবি আবং ওয়েলংবি আফান পুলো ও জিরপো সুমফি মিরিং রং সুপি আসার থে তুম লাসো আবং ক্রক পেন আদাম কাং থুর আলন দোপিক লাপুসন সি লাতুম মিরিং রং সুপি পেন বাং বম আহু চারজুলো ওয়েলংবি আফান আর জুলো নাংসো আরলোসো মা পিনসো মা পুলো ওয়েলংবি আবং তা চে থাক দুনলো নেসো আকলেংসি কে সো আরলো পাও করজাং মির মির তাংলো পু থাক দুনলো সন্থসি হারলংবি তা পুলো নেসোতা আকলেং কে সোপিনসো নন পারিসো তাংলো পুলো পুলো তাংতে ইতুম আপুন চাকি চকলো আপট চেপাডন লো নাং পুসি মিরিং রং সুপি কে লাং দুন আদামাসার আংথুন ক্লেম লো নাং পুসি চেপারাইলো লাপুসনসি হেমলে রকপেন বং চিন আমু পাই বিরিয়ালং এ দামসি আজো আর নি চকেন আর রং বাংসি আর চকথনসি সিংক্রেং সিংথি আপর বংনি বং চিন পেন দাম দাম আঠে নাংলং লো লাসনসি হারলংবি পেন ভেলংবি আতুম কাছে চাক আতেং পেন সিংক্রেং সিংথি নাংলেসি হারলংবি তা ভেলংবি আহেম আদাম আসার কে দামজি আফান আপায় আফান পাশিক পাদাংলো হারলংবি কেথান আতেং পেন আশিক আদাং তাং এৎসি ভেলংবি আহেম কে দামজি আফান জেংতয় জেংনি পেন আদাম আসার কাংথো দামজি আফান দামলো হারলংবি আবং হা মিরিং রং সুপি কেলাং দুনাতেং পেন সিপং পেন লুমার পেন ভেলংবি আফান বংক্রক বংচিন ইংলে পেন চারদম চারদি পাংচেংলো লাসন সি ভেলংবি পেন হারলংবি এত

0: lapuson si lunse potum bang alun pen la adamasar ke plang aporoma puthake kangthumpo adamasar ingdeng pho do tasi ke chengsi polote neng pineng so ka chingki helo tasi la neng pineng so ka chingki ya bangke sorlo so tumsi chingki ponji lapen ladak bong khrokave bantave ladake hora langason si ponsi arlo so heyansi chingki dampo lasi neng pineng so ka chingki pulo puthot neng pineng so phi polotangte bongkrok ke poncheng lake kehang tasila kehang dengelong kopuson si jutang ke klempon ma pinso atum aong aphan bongkrok banta bohot amana peng ingle data phi aong atum koson si ki hut pon ma lapuson hello
1: o me sara tum lok sara tum pinia dap ke me arni ke me ke chokarni le e tadabani dap me arni dap me dap hiti arni borwarni le নাংলি অং কেংরি নাংলি নিহু কেংরি হরমাই পেন হরঠাই পেন আবং নাঙ্গা চেলে আঠে নাঙ্গা চেলেরা নাংলি পোহো পেন নাংলি সিপং পেন রেব নজে পাংডুক মই নজে পাংডুকে পিচিং আলাম লোমা পিচিং আংকি লোমা মা তাংতে নীলি ফিলি নীলি ওষা তুমতং সোপাংকি সোপাং খেট কে দোমা সোপাং ক্রিন গে দো জোন পাং ক্রিন গে দো তং লঘু গে দো লক ফ্লেপ গে দোষী পাংজি গে দো পাতে হং গে দোমা লাসি অং কেংরি নিহু কেংরি কি জু আফান তংকে কেবাং মা মা তাংতে লাম দংদাই গে দো কি দংদাই গে দো যা পেক চিঠি গে দো যা হজি থি গে দোমা মা তাংতে নন কে নং অপর কিসিম অপর চিলি দরডে আর এ দরডে তংকে রেদম চেপাং দুক মই নাঙ্গে চেপাং দুক মা মা তাংতে হিথি কে দুন বরবা কে দুন মায় কে দুন থাই কে দুন সি আহুর লে উন এ আর ডাক লে উন এ লোমা মে আতুম লগ আতুম নাংলি সার পেন নাংলি লার পেন রিসো পেন এজাং পেন লে আবং ডকক আঠে ডককে সেরো হর আসনরা কুমাং হর আসনরা মো কি খি হুত মো কে খান হুত কে খান চেনেম ই কি খি চেনেম ই আহর সন কি জুন সন কে ঠেক থে দেলো লাসি আবং ডকক আঠে ডকক আক্রক ডকক নাঙার জুনাং কক লো মে তুম লগ তুম দে কারডম
0: নন পুঠত আমিয়ালুন আতুম তামে আ অং তুম ফান কাচে থাকদুন আলাম থেকে লাপুসন হেলো

0: অংতুম নিহু অতুম জো আদাব কে মে জো আদাব কে চক আর নীলি নীলি সার প্যান নীলি লার প্যান পোহো প্যান সিপং প্যান নীলি সো প্যান নীলি ইঞ্জির প্যান রিসো প্যান এজাং প্যান বংচিন প্যান বংক্রক প্যান অং আংনু নিহু আংনু রেব নয় পাংদুক ময়নয় পাংদুকে সুরিয়া আলাম কালি হরো আলাম কালি এ নাংলি ফিলি নাংলি ও সা তুমলে সোপাংখি কেদো সোপাং ক্যাট কেদো লহু কেদো লকপ্লেপ কেদো রা পাংজি কেদো কালি পাংহং কেদো কালি মাতংতে হিথি কি দুনলে বরওয়া কি দুনলে মাই কি দুনলে থাই কি দুনলে আহুত কে লিউন এ কালি আধা কে লিউন এ কালি বাসান কি দোলে বাসুং কি দোলে কি নং অপরলে কিসিম অপরলে চিলি দরডে আর এ দরডে তাকালি মাতংতে হাওয়ার চিঠি হাপা চিঠি জাপেক চিঠি জাহয় চিঠি তাকালি লেমা অং তু নিহু তু এ জো পেদাবাদা পেদাবারনি নীলি সার প্যান নীলি লার প্যান নংলি সো প্যান নংলি ইঞ্জির প্যান রিসো প্যান নিমসো প্যান পোহো প্যান সিপং প্যান রেবনা চেপাংদু মনে চেপাংদু বাং আর নিশি আকো আর নিশি আর নি সার সার কে পালাম থে আসনরা ফিজু আদন সন কার্লে আদন আসন ইঞ্চিন আদন আসন আর লং আদন আসন সের হঞ্জেং আসন রূপ হঞ্জেং আসন সের হঞ্জেং দাগন এ রূপ হঞ্জেং দাগন এ পো আদন লে থত চেপা দন থুনাং চেপা রা থুনাং এ জো ননকে নীলি লাপেন নংলি ইঞ্জিরটা হেন আসন হুরুই আসন কেসার কিক্রি আপরলো লসি চকলেম থেক থে চোদাম থেক থে লসি জো রিসিলি না চিরি কেং সিলি না চিলি মা অং তুম নিহু তুম কার্ডং
1: লাপুসন সি আং লাপেন আমি আলিন চেপাদাম তাং এডলতে আসোপিয়া ফানচার জুদেত পেন আসোপি আবাং আর নাম পুদুনন পুসি আং আবাং বংখ্রক আর নাম পুদুনপো বংখ্রক আর নাম কিপুকে লাপুসন হেলো
2: তে ও মে সার আতুম ও লোক সার আতুম পু পুয়া সার রিসু আতুম এজাং আতুম হাবে হারেন আতুম কেঠে কেদিং আতুম দন কে মে রাব কে মে নীলি হরবনাম পুপি এক দেট পুন দে হো
0: এই ত
2: দে আরনাম কে মে আরনাম কে চকরনাম জো পেদাবাদা পেদাবানি হিথিয়ারনি বরবানি মুলঙানি মুসেঙানি এ জো কিকি মতো মো কে রাগ আতুম চেপা দন আতুম চেপা রাব আতুম কাচু পোচি আতুম গচং তুং আতুম এ লাসি আরনিসি বে লং বি হার লং বি পিনচং তে কাঙা তেং পিন তুরংপি লা দাগনংপি জাকং লেনংপি হরং লেনংপি তিরপি লেনংপি তিরপং লেনংপি দে নন্দা ওই পি মুক্রাং ওই পু মুক্রাং ওই লং মুক্রাং ওই হাং মুক্রাং ওই পি চক্রাং ওই পু চক্রাং পি চক্রাং গেথে পু চক্রাং গেথে পি চক্রাং গংতাং পু চক্রাং গংতাং ওই জোর মুক্রাং ওই বি মুক্রাং লা দাগনংপি লা হাং নংপি লা জাকং নংপি লা হরং নংপি দে নন্দা ওই পি রচেঞ্জা ওই পোরচেঞ্জা ওই বেরচেঞ্জা ওই চেরচেঞ্জা ওই আহেমারি ওই আহেমাক্রং ওই বেরান্দি ওই চেরান্দি ওই বেরান্দি মে ওই চেরান্দি মে ওই বেরান্দি ক্লার ওই চেরান্দি কার ওই পিরা কুন্তা ওই পিদা কুন্তা বোচে নাং হেম্পু চংতুং নাং হেম্পু রাংটিং নাং হেম্পু মিটিং নাং হেম্পু তিন বোচে নাং থানু নন চংতুং নাং থানু নন জো নাং সু তুম ফান জো নাং সু তুম ফান দে আরনাম এ লাসিজু পিঠিকে রুরিতিক সিনিংকে রুরিতিক এ মুকার বিয়াসু মুকার বাগাসু নাং সুকরায় আর নাম সুকরায় আর নাম কার্বি কেরায় নাম কার বাগানা কেরায় আর নাম সুরাই পামে সুরাই পামে দে আর নাম
1: নন পুথর কেহাং তাংডেট আফি পোলোতাংতে পুথর কেপাটিনি কেপাটিনি আংডেং লাকে কেপনজি বংক্রক ইপুম বান্তা লাপেন লাবাং সু আংডেং কে আর সু লংজিমা লংলেমা পু কাপাটিনি আংডেং আফানসি কাপাটিনি পুলো লাসিলা সং ডেং তামে বংক্রপ ইপুম চিংলেসি দা পুপু আলামাসার আতুম আলাম তাং পেন মাতে আলুন পেন সে তামে আতুম কাচিহুত লোডো লাসিলা আলাম তাং পেন কাচিহুত আলাম থে আর জুপনিক সিনা
2: এ মে তুম লগাতুম পিনিয়ারনি কে মে আরনি কে চকারনিলে হিথিয়ারনিলে বরওয়ানিলে মুলংানিলে মুসেঙানিলে অং কেংরি নিহু কেংরি বংচিন পেন বংক্রক পেন নাংলি পোহো পেন নাংলি সিপং পেন পুয়ান কেসার পর কে ক্রিয়া পরলে নাংলি সার পেন নাংলি লার পেন রিসু পেন এজাং পেন রেপ নজে পাংডুক মনে যে পাংডুকে পিয়া লামলুমা পিয়া কিলুমা হিথি কে দাম তং বরওয়া কে দাম তং মা তাংতে মে কে দুন তং থাই কে দুন তং হুত কেলে উনে আদা কেলে উনে তং বাসান নাংকে চিরি বাসুং নাংকে চেরি মা তাংতে হাওয়ার চিঠি হাপা চিঠি যা পেক চিঠি যা হয় চিঠি তং লাম দং দায় কি দং দায় তং কে দোমা মা তাংতে নন কে নং অপর কে সিম অপর

0: সিতা মুকে হরপো আলাম চট হরলাং আলাম চট দেং আলাম চট রং আলাম চট মো ওবে লাং চালে লাং লাম দো ককতা হাই কি দো ককতা হাই প অংর নাম তুম নিহু আর নাম তুম অংরে চো তুম নিহু রে চো তুম বাং নাংলি নিসার পি বাং কাপোচে আপে কেমে বাং কাপোচে আরি কেমে বাংসো আপে আরি বাংসো আপে আমা নীলিসিম নং বিতে কাং পো সাত নং বিতে কাং পো লা নীলি কেওয়ান আহর অবংলে পুথত পুথে আদা পিথে আদা আর নামলে নিপু পি ইগনন দে অং কারডং
1: লাপুসন সি আং লাপেন আমিয়ালিন চেপা দাম তাং এটলোতে আং আবং বংক্রক আর নাম পো বংক্রক আর নাম কিপুকে লাপুসন হেলো
2: দে আর নাম কেমে আর নাম কে চক আর নাম জো পেদাবাদা পেদাবানি হিথিয়ারনি বরবানি মুলংানি মুসেঙানি এ লাসি জো কার্বি কেরায়ের নাম কারবা কেরায়ের নাম সুকেরায়ের নাম সুকেরায়ের নাম এ জো নাং সুকে প্লাং নাং সুকে প্লাং এ লামকি কে বরলংলে লামফংকে বরলংলে সুপাংকি কে দলংলে সুপাংখেন কে দলংলে আবুর কে বরলংলে আক্রেম কে বরলংলে পি আর জে গেলিদ নাংজি পো আর জে গেলিদ নাংজি সি জো মনিং ক্রেং পর মনিং থিয় পর মুচে ক্লোকার লুবহুদ এ নেমে তুম নেলিন তুম বাং আসার পেন লার পেন হাবে পেন হারেন পেন রিসু পেন এজাং পেন বাং জিং তৈ গা বাং জি জিংনি কে বাং জি টিকু কো দলংলে তেমাঙ্গে দলংলে দে আর নাম দে আর নাম অয় ফুকেথে অয় ফিকেথে অয় সুমকেথে অয় সবাই গেথে অয় মেন গেথে অয় নে গেথে অয় পুথে আদাক অয় পিঠে আদাক অয় সুম আদাক অয় সবাই আদাক অয় মেন আদাক অয় নে আদাক লা আদাক নাং পি লা হাক নাং পি লা তুয় নাং পি লা আদাক নাং পি জাকংলে নাং পি হরাংলে নাং পি তিরপিলে নাং পি তেরপংলে নাং পি দে নন্দা দে নন্দা অয় পি মুক্রাং অয় পু মুক্রাং অয় লং মুক্রাং অয় হাং মুক্রাং অয় পি চাক্রাং অয় পো চাক্রাং পি চাক্রাং গেথে পো চাক্রাং গেথে পি চাক্রাং গাংতাং পো চাক্রাং গাংতাং অয় জর মুক্রাং অয় বি মুক্রাং লা ডাক নাং পি লা হাক নাং পি লা জাকং নাং পি লা হরাং নাং পি দে নন্দা অয় পেরা সেনজা অয় পোরা সেনজা অয় বেরা সেনজা অয় চেরা সেনজা অয় আহেমারি অয় আহেমাক্রং অয় বেরান্দি অয় চেরান্দি অয় বেরান্দি মে অয় চেরান্দি মে অয় বেরান্দি ক্লার অয় চেরান্দি কার অয় পিরা কুন্তা অয় পিদা কুন্তা বোচে নাং হেম্ফু চংতুং নাং হেম্ফু রাংটিং নাং হেম্ফু মিটিং নাং হেম্ফু বোচে নাং থানু নন চংতুং নাং থানু নন জো নাং সো তুম ফান জো নাং সো তুম ফান দে আর নাম এ লাসি জো পিঠিকে রুরিতিক সিনিংকে রুরিতিক এ মো কার্বি আসো মো কারবাক আসো নাং সো কারায় আর নাম সু কারায় আর নাম কার্বি কেরায় আর নাম কারবাক আর না কেরায় আর নাম সো রায় পামে সুরাই পামে দে আর নাম
1: নন পুথত কেপাটি নিয়া ভি পলটাংতে পুথত আংদেংকে আজো আরনি কেফা লাবাংকে বংক্রক পুমথম আংদেংলো আজো আরনি কেফা পলটাংতে ইলতুম আদামা সার কাং থুর জিয়া ফান কপিয়ারনি কপিয়া চেকলো লাবাংসো কাচি ঠিক দাম জিয়া ফানসি আজো আরনি কেফা পুলো সিলাসো আংদেং তামে বংক্রক বান্তা বহত আমানা পেং দক অপসি লাসি পুপু আলামা সার তুম কপুসনসি কাচিং কিপনমা আওঙাতুম কিহুত লাপুসন হেলো
2: এ মে আতুম মে সার আতুম লক সার আতুম পিনি বারমেয়া দাব বারমেয়া নিলে দাব মেয়ার নি দাব মেয়া দাবলে অং কেংরি নিহুয়া কেংরি আবং পেন আথে পেন পোহো পেন সিপং পেন নাংলি সার পেন নাংলি লার পেন কারডম নাঙ্গা পালে কার্ডি নাঙ্গা পালে রেব নাং জেপাং দুক মন জেপাং দুকে পিচিং আলাম লোমা পিচিং আঁকি লোমা নীলি ফিলি নীলি ওষা তুমতং সোপাংকি সোপাংখেট গেদোসি লক হুগেদো লক ফ্লেপ গেদো লোমা মা তাংতে নাংলি সার প্যান নাংলি লার প্যান তং লাম কংকাই কি কংকাই গেদো লোমা এ জো নন কে নং অপর কে সিমা পরসি চিলি দরদে আর এ দরদে লোমা এ আহুত কেলে উন এ আদা কেলে উন এ তং অং হেম নিহু হেম বাসান নাঙ্গা চেহাং বাসুং নাঙ্গা চেহাং লোমা মে আতুম লক আতুম এ বংক্রক দকক লাঠে দকক সি চুমং মাঙ্গে ঠেকথে দেট জুমং মাঙ্গে ঠেকথে দেট লাসি চারজু নাং কক চেথা নাং কক লু মেয়ে তুম লগ তুম কারডম
1: লাসন সি আমিয়ালিন তুমতামে আঅং তুম ফান চেথাক দুনথুপো লাসো কা চেথাক দুনকে লাপুসন হেলো
0: এ জো অং তুম নিহু তুম সূর্য আলাম কালি ভারো আলাম কালি নীলি সার পেনলে নীলি লার পেনলে লাম কংকাই কেদো কালি কি কংকাই এদো কালি নাংলি ফিলি নাংলি ওসা তুমলে সুপাংকি গেদো কালি সুপাংকা কেদো কালি লহু গেদো কালি লকলে কেদো কালি পাংজি পুতে পাংহং পুতে কেদো কালি নন কে নং অপর নন কে সিম অপর চিলি দরদে কালি আর এই দরদে কালি চু বাং নিং পি কচিংকি নিংসো কচিংকি নিসো পুথা নিমু না পুথা সিম নাং বি তেকাং লো সাত নাং বি তেকাং লো সিম নাং কে বিদু না ফি সাত নাং বিদু না ফি নে অং আতুম নিহু আতুম নাং অর্দন্তে নাং চান্দন্তে চেগ আসন ইংহিন আসন নগ আসন ফেং নু আসন ফং এ কেদোজি ফং সেন কেদোজি নাং অর্দুন

হিন্দি গায়ালালুন আং দেলং পেন কিজুত সিয়ালুঞ্জের আর জুইসেনাং লাকে নাইনা মেহতা লাপেন রাজেন্দ্র মেহতা পেন কিলুন পনালুন আলুন আলম থে লাই ফির এক লকজাস তো তাংতে আর জুইসেনাং আলাং লিতুম পেন কিলুন পন লাবং সলুন।

0: इससे बेहतर कुछ नहीं।
1: अपने परिवार को दीजिए सुरक्षित जीवन रूरल पोस्ट लाइफ इंश्योरेंस RPLI की लाइफ इंश्योरेंस पॉलिसीज के साथ। अपने नजदीकी डाकघर से आज ही संपर्क करें या indiapost.gov.in पर लॉग ऑन करें।
2: ডাঙর বুয়ারি এডাল তোমার নামত
3: ইমানু কিয় খড়ৰ কৰিব লাগে
2: আরে আৰু নছালি এডাল তোমার নামত আৰু এই জুৰ মোৰ মাইনাৰ নামত
4: কিন্তু আইতা
2: হাঁ
4: আপোনাৰ নামত
5: সকলোবোৰ মই বেংক লকাৰ ফিক্সড ডিপোজিট সকলোতে এওঁকেইটো নমিনি বনাইছো কাইলৈ যেতিয়া মই নাথাকিম তেতিয়া পইচা পাবলৈ এওঁৰেই সহজ হ'ব
2: এনে কথা ক'ব নাপায় কি যে
6: আৰবিআই কয়
7: জানি লওক সতৰ্ক হৈ ৰওক
8: বেগেতে টিফিন পেক করা রাজু মোবাইল এরা
9: আরে বাইদো ব্যাংকর নম্বর লাগে রিফান্ড অহাই নাই পাই গলো এতিয়াই কল করো বাইদো
8: নম্বর পরীক্ষা নকরাকই প্রবঞ্চকে প্রায় ব্যাংকর ভুয়া ওয়েবসাইট আর জাল নম্বরের হইতে পয়সার কারণে ঠকবাজি করে
9: তেন্তে সঠিক নম্বর তো
8: ব্যাংকর অফিসিয়াল ওয়েবসাইট বা কার্ডত
9: আপনি তো বসাই দিলে বাইদো
8: কামর পড়া নহয়
6: আরবিআই কয়
7: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে

Don Marlietum, Laponapor, Nalitum, Carbi, Deadlong Reaching Honolun, Ajaimik Angdeng Longpen, Lunjir, Arjulong Iktangla, Laki, Akaswani Dipu, Nonaduntu, Jaimik Angkong Dam Tolanang, Laki, Asamis Lamarjan Kali, Alunangdeng, Asamis Lamarjan Kali, Alunangdeng Longpen, Kitching Sialunjir, Arjupon Sinang, Laki, Bupen Hazurka Pen Kilun Ponalun, আলুনালাম থে আকো যদি যাব লাগে হরাইঘাট ও লইব ততাংতে আর্জিক সিনাং আলাংলিপেন কেলুনপন লবং সলুন।

0: กิสุกันลองเป็นก็เป็นนี่กับชีรูเป็นบ้ากับเพล็กอาซอนก็เป็นนี่อาทิตย์ดูแล้วเหรอระดับยองซีอักเกลอกอังพรัมมาเตอโอเปซิตี้ดอกก็ปุ่นรถเต้ชิชาร์จเด็ดปุ่นลาโซอักเกชิชาร์จเอลายเมกาโซอลองลาโอเปซิตี้กิดูเป็นกับชิชาร์จเออพันซีคอร์เนียลบลายเนสปุ่นลาโซคอร์เนียลบลายเนสเกะปามีอุนกิมีอุนอักเกนอับบลายเนสปังโดนบังกิกับชิชาร์จเอบังโดกูมาเนยองซีอเมกดันกับชิปีเป็นดันชิปีปลุกเทล่าอนุทกับเพล็กจิตุล่าคอร์เนียเป็นมันเอกชิชาร์จีอับบังผัวพันโอเปอเรชั่นเป็นอเมกาสู่ลาร์เป็นปุทอดปัจจิชาร์ทู
1: ลาพันเฮลโล
0: ลาพันเฮลโลมันเอก
1: ไอ
0: ทรานสเพลนคอร์เนียลทรานสเพลนปลุกเฮงกับไอโดเนชั่นมันเอกมันเนยองซีอเมกดันชิปีปลุกเทล่าอันสิลาบังสวาไซเด้งอุนจอจิลาโซโพสิลาเกนังสอดเทล่าโลAbang Putin tamane imek dan kachi pipen anuka prek phan mane pachi chartu unlang.
1: La solam nang ligi pinpul lo mesen.
0: La tamang mane kenang sodi si alam thedo amek dan kachi pi abang pu jumpik. Mate
1: kompik pole
0: pitin. Oh kompik lo ave pinateng.
1: Kopi polo lage.
0: Isi bang ke la lo munitum isi ke kachi nine je la son dan chi pi me dan ke chi pi pen ko mane abang phu anut ka prek kachi char che phan apir the pathe ang thun pachi char thun hala so awareness mate kachi than kachi mu ka vedet la so pota the a koi son bang ke kachi ni ne lo ba war sai ka ve la so
1: me pe lo a hok pet kan tenon la bang so la mil tum chin yang po mek dan kache pi pulotan te tum jong jong amuri tum kache ni nang je bangke e mek a hom ta kali e mek ang lur ta kali la e mek
0: a socho
1: e mek a socho
0: e mek
1: pi kalam jirlo
0: sita hala ke ne ke en na ho da bang jitula ai collection pula he ai collection ho bangke ang ton pe na mek ta en mi sita la ke killar bangke a mek a socho lar chodji ason ka phrek bang jitula a mek a home punang ko
1: hai
0: bol bang ke lage education a purpose research a phan la hai phan en seta ke pachi char de je phan mang ke amme ka su mate cornea se an choji
1: ante ni lison lam na phina jula e bisaralam e mek a ki milong lok lo tante hala mek a ki mi ke long mate ke ena bang kai kai ateng son che char pa me ji ma
0: kai kai ateng son che char ji jong si hala mama la amek ke ena bang mati recipient polo ko mama amek ke chipi hala phan bang ke donor polo empen ko ma along si hala so amek ke thon thu ma hala bang ke recipient polo he hala so abang phu bang amek ke long abang hala so abang phu bang jong si aka prek aki so kachira babi punote la amek so ma amek so ba corneal only corneal blindness la pen chot polo te la ke alang mane aprangating kaiting chichar thuwang
1: eson lamang la ponsan tu sikenang ji mala bang ji puthe ke de ji mate comment tu sik pinai mala da ji puthe te ji tangte lahai amme kabirtia dim doma bisaralam medical mate la hospital longe blood bank poson da do la poson thasi la imme ta birti me
0: la blood bank poson thot si ai bank puta do muthe la so ai bank ইলি তো মাহাওয়ার লং মাংকে নন মাতকে কালবিয়াং লং কে আবে বা আসামাং কাং লং আমাতা জুমিক পিকলাং কম্পিক আসাম মাহাওয়ার লং আমাতা গুয়াহাটিয়া লং লং নি গুয়াহাটি মেডিকেল কলেজ হলা শ্রী শঙ্কর নেত্রালয় হাদাক দু
1: প্রাইভেট তো লং লা সো বর্ষায় বেলা
0: কালি আজাক তুম গেলা প্রাইভেট আংসেল প্রাইভেট সিকে অং লহে ডিব্রুগড় লং দু জোরহাট লং দু তিনসুকিয়া লং দু নলবাৰীয়া লং দু মানে নিলি কাছি নে তেংকে ননকোকে আই বেং পোকে লান বেদা দিম নং সেটোলা আলংকা ফ্রেকা বাংকে আবি লাসি বিরতি মে মানে চি পি পোলোতে আ বিরতা পিনাং পো যে নিতু হে মাসর মানে কিথি লাসন নাসন পোলো দাম পো হালা সো আমি এক বাং এন দাম পো কালেক কুরি পো আই বেং লং বাংকে স্টোর কুরি পো
1: অন্তে বিসারালাম হালা মেক কে এন জি আ বাং লা পেন কি পি জি আ বাং লাসং সো আলাম দা দো মহ পেনে গভর্নমেন্ট আরো না তেংপেন আরো না তাং দমা কেকলেম নাং জি কুপোসন সে আপুন চক নাং জি আচাক চক নাই জিমা লেগেল এগ্রিমেন্ট কোপেনে কোর্ট পেন লাপোসন আরন দমা লা মাসলাম থে রার ফানসা সো থান জিমা
0: আমি একদান কা চি পি এবং ফুয়া ফান মো পেনে লিগে থানাসন আলাং লি ফাঙ্গে ডোনর পুলা হে লা ডোনর পুলো লা সো লেগেল এগ্রিমেন্ট লা পেন কোর্ট আলং গো পেনে আলাম দন কেচে টক নাং জি তাং হ পুলা সন থাং আরো নবে কো

0: আর নেই জং সি আমি একদান কেছি পিনিং হাং পোলোতে আই ডোনেশন সেন্টার আলো
1: ও
0: কেরেং কেরেং পর হুট লো হ্যাঁ রেং টিকা কল
1: রেক্টিকা
0: হ্যাঁ
1: হোট
0: কেরেং টিকা হোট
1: আচ্ছা ঠেডো টিকা
0: আচ্ছা
1: হোট
0: ঠেডো টিক হোট হাতা একদম সি ইসি আই ডোনেশন প্লেজ ফর্ম পুডো মাতে লা ইসি কাছে চাক বা ইনিং হাং মানে মুনি
1: লামদন্ড যে
0: লামদন লামদন পু বিনং টাকালি মুঠে
1: কলাম হুম হুম
0: ইসি হালা ডাক নিং হাং কিছু পাচি নি দাম পো হিসাব আসন নহে হালা ডাক ইসি আ ফর্ম দলো হালা সো ফর্ম আলং আমি থাং আমেন আর্তা আরং আমেন কোনামা কিদো লাহাই চিটক এট পেন বাংহিনী সাক্ষী মা উইটনেস লাটু মাথেং নো আলাং মানে সুহি চিপি পো ডাক সিগনেচার চিপি তে কাং পো লাসো তেং সি হালা ডাক আই ডোনেশন সেন্টার হালা ডাক পেন আলাং লিফান্তা ইসি ডোনর ডোনর আকার যে আলাং লিজে মনন ফি আলাং লিচু বই লো পোলোতে চো আমি একদান গেছি পিয়া নিঙ্গে হাং পোলা সন ডোনর আকার ইসি নাংলো ডুনিক পো হেপেন আলাং লিবাং মো হে মিসিয়াং বং কপে নে কাছি নি নে কপে নে কাছি হুড়ি সাই দোকক না পোলাসো লাসোকে পাও বেদে যে ফান হেম ইসি আফান্তা বা হেম আসরম ফান্তা
1: আপ্রামন পাচি মিনি
0: আপ্রাম মেন পাচি নি মেক নাই যে নে নিং হাং নে
1: কলা
0: নে মেক দান গেছি পি নিং হাং পুহেতি হেম আসরম হান পাচি নি নাই লান ওয়েল কোর্ট পেন পেনে তাং হব পুলো লেগেল এগ্রিমেন্ট লামডন পেনে কাছে টক পেনে পুলা সন গে থাঙালাম আবে
1: আনতে এসন লাম কেনা সদম বাংলা পুসন হলো বিসারালাম এ উসু আবাং সি আমে কেনাং জি সতমে হালা আমে কাবিরতি তাঙ্গে দো বাংকে আকে থেম মুনি রামে ওলা পুসন পেনে আকে বি পেন আকে থে ফান আকে থে পেন আকে বি ফান ওলা পুসন আর তালাম দো মামে দান গছে পি এলাম আলং লাম
0: লাদাক মানে আর তালাম কে থাং তাবে নন পুপারালাম মাহাং থেম থেকমিরা নিউ বর্ন বলে মাহাং থেকমিরা গলো মাহাঙ্গে থেক পেন মানে আউ সুবাং চু বই জুইলো লাসন তুম পেন দা আমি এনমি দান এনমি আকো সারহু সারহাং ও নিংকান ফারু কিল্লি দা তুম হালা তুম পেন দা এনমি আর তা পুগে থাঙালাম
1: আতে হালা মেক এনভে গিয়া বাংকে আকে থে আমেক তা এনমে মা মাতানতে আসু মুনি তা হালা কে থে মুনি এমি মালা বংশ লাম মা
0: লা আর তার আর তার লাম এ থাং দা বেলো আকে থে তুম দা ওসম আলা ওসমার মেক তা এন মেলো ওসমার তুম দা লেঙ্গে থে মেক তা এন মেলো লাদাক আর তা চিং বার চিত পেনসি এন নেই কুলা অলা সন থাং লাম বে
1: নন নন সন লাম বাং আতে আতে লা বংশ পৃথি লংকে পিনসু আর লুপু মুনি দা ফাইডো কক পসি হালা আর লো সো আপ তুম জং সি মেক কে নাং জি পুলো তাং তে হালা পিনসো মেক থন মে মা মা তাং তে পিনসো তুম জং সি কে নাং জি রিপন তে আর লো সো মেক তা থন মে মা
0: লাদাখ মানে জেন্ডার পুলো হে
1: হুম হুম
0: আর লো সো পিনসো বা ফিমেল মেল লা সন থাং লাম বে লাগে মেক এন্তে মেক লো লাগে আর লো সো আর লো সো মেক পর আর লো সো ফানসি থন নাং পো পিনসো মেক পর পিনসো ফানসি থন নাং
1: পো
0: লাদাখ থাং থাং দাবে লাদাখ পেন মানে আরটা লাপেন জেন্ডার বলে আলো সু পিনসু লা আই ডোনেশন না লং বা আমি দান গেছি পি আমি কে এন দা ডাক থাঙা গেছি রাবাবে
1: আনতে ইনু কেসো দেটা বাংফু আফ্রাং পেন মেক চিপি জি পুলো চিতমে হা কি চিপি আলাংলি কেচে বহ হইদা বাংকে কেসো দেট মেনসি আলাংলি এ চে বনাং জুইলো তাতে লা বংশ মুনি হালা বংশ মুনি সো দেটা পসি হালা বংশ আমি এন মে মা এনো মাল বংশ লাম
0: কুমাত মাত পেনসি আমি এক এন মে কুমাত মাত সি আমি দান চিপি মে লাবাং লা সোলাম বাংবো লাবাংকে নন কুমানে আপক কেসু তাংহ মেলেরিয়া পেনসি কাছে বই তাংহ টাইফয়েড তাংহ স্ট্রোক ডায়াবেটিস হাই প্রেসার তাংহ পুলাসন আতুম পেন বাংকে আমেক এন মি সেটা আঝাক আকে হিসু দু কাছি উ নাকিছু কাছি উ নাকিছু লাপুসন এইচ আই ভি পজিটিভ এইডস টেটানাস সেপ্টিসেমিয়া ভাইরাল ডিজিজ তাংহ জন্ডিস কেলং হেপাটাইটিস কেলং সিফিলিস কমানে ব্লাড ক্যান্সার টাংহ রেবিস টাংহ আমপেনা কলা হালা কাছে বয় হুট আমেক কিসু আমেক আতে বের সুপ্লেয়ার আসন হ্যাঁ আমেক কিসু বা আকসন কা ফ্রেক আমেক আ বেমার গেতো আমপেন আকো ইসি বাঙ্গে লা কিসুকে পাংজি কমানে একদম চিকলো জন থম ফ্লি থুরুন এপিন আমেক চার্চ এপিন টাংহ লাসন তুমপেন না বাঙ্গে এন এ জং সি মানেলে দান আফ্রাং পেন দান চি পিজি পু আলু চে টক কয় পু সেটা লাসন আতুম পেন এনলু পোলোতে কমা ফান মা হালা আমে কে থনথু হালা বাংসি লাহাই আকি সু লংথু লক তাথে লাসি লাতুম পেন না বাংকে এন এ এন এ দসি গেমি কালি এন মাসি এন এ আকো আনু কা ফ্লেক ফান পি মাসি পিপে
1: তাংতে এসোন আলাম বানে রিনা আরজুলাং কোপেনে কে পনা পেন এক্সিডেন্ট আহুত পেনে মটর কাচিং কয় হতো হ্যাঁ পেনে ট্রেন কাচিং কয় হতো হ্যাঁ বুকে সূর্য সূর্য মূলক তুমি এফং বা সাপ্রাণকে দাম লাপ সোনা দো দিতি হালা বংশ আপর হুটকে আকে অং মনিত বাংকে আপ্রাণ নাম জল পট হালা বংশ আমেকটা

0: kenang ji bang ke dupik amek kenang ji
1: kala kala
0: amek kenang ji bang ke dupik
1: so tambe
0: kacip pia bang ke
1: ing arpik
0: jumpik ing arpik awe pin poteng lo engke non mane ni likachi ni do nateng ke india aha waralong amat si lak hinira suri phokya pamunit amek kenang ji bang dulo aningkan wang si bang suri ko ra phoke bat bom lo sita hala swa ting pen amek dan ngi chipi bang ya wede engke kenang ji pen ki piji hala swa thai bang ge
1: che lo piklo
0: ching bar bi pinan la si inur inura muni da phan si nang non ta nang thon po nang se pa heng no dak lo pon muta nang thon po ku ini ki en ki en mi lo he sita hala jum he kapot ame ke long bang jum he kapot hala swa bataya bataya abar sai bang ke long le data the
1: me piklo la bang salam ge than ke bisaralam hala me ke ena bang phuwa amata bang phia bang amek endet pana phi arang liki do ke thak nang ji ke chu ke jo nang ji ko pene medical arona teng pen ke kham khe mate ake chak nap pene la pusond do ma
0: hedni ke thang da be muthe la lo amek operation te da phi ba la amek long te da phi la ke ne amek ang pram ke med de je phan ke chiklo jon ni ke apornang ko la si la chip klojonia por ke ala alang phan ke pin khata son doctor tum ke pin khata ting si apor pen do vai chonang po apor pen do vai chi chornang po la son amek lang pa phulong le lang pen rc plak plak long le amhang ching mur ekdom ka che hen not tang ho pula ili tum ji tu ke thek long ili tum radang bong son do amhang ching mur po lang pen ekdom rc plak plak che hen not ekdom la son bangge vivida nei চারসাম জয় বা পেকাং থির পেন পুচি বেন জয় লাবাঙে চিকলো জনি বাঙে লাস আর অনাতেং বেন সে দোনাং পো পেনা সসমা পিয়ে সসমা তা চিকুব নেই উসুমার পেন চেলেম লে দে নেই আথে হালা উসুমার মা তিথাং পু ঠেক থে মামে কার দে প্রাপ কোলো হালা আর রই চি ফ্রি এটা ঠেক লাসি
1: কপিয়া পরতং কোসন পনে চা চিনে
0: তা সে লাস টেং লহে আকো লাস পেন না ফি লা চিকলো জনি বাঙে লাকে এক চিং রাই পিক নেই আকো লা চিকলো জননি পেন লিড প্লট অফ ফি বাঙ্গে লাগে কায়া তেং দো থাক মে সেটা লালো আর নিঙ্কান ওয়াং নিঙ্কান ইসি পেন রুটিন অ্যানুয়াল চেক আপ কোপেনে পেন আছে প্লাং দেলো মেনে কোনানে কোপেনে ইনফেকশন টংগে দোলো মেনে লাসন আফান মানে অ্যানুয়াল চেক আপ আর নিঙ্কান ওয়াং নিঙ্কান ইসি আং বং ইফয়গে দাম নাং পো
1: মে পিগলাম জেলো না লাগে থান লাগে আতে ইরে তুম জং জং মনিরা তুমা বাঙ্গে কাচি নিয়ে বাংসে কি অংলাং পোসে পুথ থান লি থান এ পাজে মি পেন এ পাঞ্চিন থা বিসারালাম এমবে কে বাঙ্গে মনির আবাং আরচন লঙ্গে কে নাং সট লো বনসে তামে হা চম পেন বাংসি লা বাংসো মেক আউ ডেট লো পুলতাং তে চম পেন কা ওয়ে ডেট আ মনিরা তুমা ফান আ মেক পুথত পিথু মে মা
0: পিঠু মে মানে লাসন লো চম পেন আমি কে চিচার চিতা কে চিচার চি আথি দু মানে কে আমি একা হোম আমার সে আবে মানে কে আমি থেপলের হালা সব ভাঙ্গি থাঙ্গা বিউ নে সেটালা আমি একা সোমা আমি একা সুকা হিনু হালা দাগ লু বড়ল তাহ চম্পে না মাসে দাগ নাং লু বড়ল কোপেনে আং ফ্রামাসন দো কগল লাসন না তুম ভাঞ্চ জি আ হোম আমি একা হোম আছে আবে দে পু ইং কক বাং আমি একা সু বাং আবে দে লহে লাসন তুম ভান মাঙ্গে পিউ
1: পিউ দে ল
0: চম্পেন বুসিতালা আমে কা সু কর্নিয়া কে হেং নো কর্নিয়া চট সে কে হেং নো পো বাঙ্গে চক দে তাহাই
1: লা বাঙ্গে থম নি তাহাই
0: লা বাঙ্গে চট তাহাই সিতা আসন কা ফ্লেক্স হালা আই বল কাল বি পেন গো পুটং এ পু পনে বাঙ্গে
1: আমে কা হোম মামাল
0: আমে কা হোম মামাল লা আই বল আমাত সে আবি পলো তে লাগে
1: থাঙ্গা বি
0: লাগে উন এলো
1: আনতে লা পোন কে নাং সট মুনিত আবাং আর জোনা লং লা এম মেক তাং তে লা বাংসো এ কাচিপি লা পেন কে এন পেনে গভর্নমেন্ট পেন পেনে আওয়ার সাইলে পোসনা দদো মা
0: লাদা আমে কিপি পনো বা আমে কে এন পনো গভর্নমেন্ট পেন গে থাং কেরা পাবে গভর্নমেন্ট পেন আকেরাপ কিপি কে লা আই ব্যাংক আই ডোনেশন সেন্টার বা লা আ হসপিটাল কোনামা লা আমে কে লার্জিয়া হসপিটাল লা তোমা ফান্সি আকেরাপ পিছত হালা আকেরাপ পুতা অপারেশন যেটু কস্ট বা অপারেশন আহুত আনাম বা কান মা লাদাখ আতঙ্কা কে দাম জিয়া খরচ কে দাম হালা বাঙ্গে পিপি গভর্নমেন্ট ব্যাংক পিজি কে হালা সো আই ব্যাংক বা আই ডোনেশন সেন্টার আলং আলং তুম মেশিন নাই ইকুইপমেন্টস টু পিক ইকুইপমেন্টস আদর সো পিক পিক হালা সো ইকুইপমেন্টস কে নাম আফান বাঙ্গে গভর্নমেন্ট ব্যাংক কেরা পি সেটা কমানি দান চিপিল উপরতে আলা মেক দান কে পি

0: la ahe masotum la na tangka long pu tang ho pu la son ge abi
1: pechek pen ke pachini lam jir nang le ningar lo pen dolang ma
0: kachini nangi ke nang sot a hormuan ge chithan la pa son no muthe aning kan wang ta national program for control of blindness la so apen government pen re la so ke patir pi pen pai pai ing koi ra pho pen chi chiti ner ke pan ke eye donation fortnight pusi ke hoklo la so aruyang bong ke eye donation aputhak awareness program campaign matela ka chimum ka chethan eye donation aputhak la son bipon pon hala so aruya hut print media paper along electronics media tv cinema radio la hai hu yakera en pen la eye donation mo pen ilike thana son le ko son se ki chipi ma ko mama si chipi me ma ko nana si chipi me ma ang ton pen hala so hut ka an kan mang da ka chethan ka chimum do la si non bang ke rata bang ke isi kichi ni nang bang la lo a make dan ge chi pi ba a make donate ge chi pi la so alama puthak ka chini atum jum pik la ba chini nelang ba piji pusta me konalo ki pidam po pi lo kang hoina po la haya la mane thanga chini nelang la si mo pe ni ge thana so no ko mane jong si a make dan chi ping tung lote la lo eye donation center do do la so center non mat ki li tum longa be কাতে বক নাই লইলি তুম লংকে জোরহাট লাসো পেনা ফিয়া পু শিবসাগর দল লাসো পেনা ফি ডিব্রুগড় লং দো তিনচুকীয়া লং দো আপোনাৰ গুৱাহাটী লং দো হালা ডাক দামচি মোপেং থানাচন ফৰ্ম এন নাং প হালা ডাক নাংলি মেন নাংলি ৰং মেন চব থাপচি হালা ডাক বাহিনী আশী আথেংনো চুহি চিপি নাং প হালা আলং হালা ডাক পেন আকৌ ইচি ডনৰ কাৰ্ড নাং নাংলো দন প হেম ইচি আমুনিত ফান্দা চেপাক লাং নাং প মৌনি ৰেখে বইল পলো তেজো নিমেক দাম চিপিং তুম মনং তুম থাং মানে পাশিক সাক দু নংনে বা নিগি থি পেন হালা ডাক বিরতা পালি এনা পোহে আথে হালা আই বেং আলং পেনসি আতিম বাইং আমেক নাকে হর ফান আতিম বাংজি ডাক আনুর কা ফ্রেক্সি আডুং আরে আ ডক্টর সে দাম পো আমেক হর দাম জক পো পোলা সোনালাম বালি হাতা পেনসি বাই লাসি মহালা সোট আপর পেন বিরতা বাং থান নাং পো আকো হেম মিসিয়া তুমতা আহেম আসর তুমতা la mani jong se amek dan ge chipi an ninga hanga bang do pulote da kham khe dun de der nei hala thilo da philo pulote an ning ki duk la so hala so ko ki ching hon do po o amek hor wang po lang lo dak po la son ge ching hon duk po nak winang ni po hala dan ge chipi chitok et pusita atim le rong phi ke paponong le de de ti paklem rong le de de ti hala hala ge kham ki la hai bang abide nang ji lai bang abide nang po ako ang pen ge la lo ame dan ge chipi bang ge jum pik la ke long nang ji tum ge dope la si rat a phan ni si ga chuning ri ge la pulo jong se awar sai do jong se ko pine ning hang do pulo te anu tin ta i me dan ge chipi phan matha rep lo pulo te anu ka prek a hem tun কে পাথে আং ডো নাচম ল কে পাখলা ডো নাচম ল ক মানে কাচি চার চেপি না মুনে ফান পুথত আকো কে পাচির চার ঠুকে আপির থে বাঙ্গে ইফান মাঙ্গে আকো আর নাম শোন যে হক ঠুক লাগে ইসা কি মেয়া কাম্প ই মেক দান ইচি পিয়ে ফানলে আনু তিন দা মাথা হুড়া শোন তে মেসেন জিপু
1: পুথত নিলি এসম আর সবসু আলাম থে রই থুলা কাফ্রে কদিম পুদাম দিল নিলি গলে তুমলা দি ফুয়াং কাং মাদে কার বিয়াং লং কাং আর লো কুমানে জং সি আমে কাচি পি ইং তুম পি গা বাং ফু বুলদান তে লাবদা কামাত দিফু মত কা বর্ষাই বেলাং মা
0: দিফু মত কা বর্ষাই বেলাং নন মত কে
1: নন লেগি পুজি মকে লা পুসন হেলো লা পুসন আ বর্ষাই কা বে পতং এ লা মেক দান কা চি পি আমুনি তুম কি জুমরে কা আরারে তো মা মতান তে কুপিনে নানি লং বা কা চক চে দানি কে লিদ রাম
0: ইসন মাঙ্গে ইসন মাঙ্গে লাতা কা লাং লো আ বর্ষাই কা বে দের পটালো ইসন মাঙ্গে রাতা তুম কা চিনি নে পটালো আথে ইসি আই ব্যাংক কি বি কক কি পু বাঙ্গে কেলাং দুন সেই জয়কে মানে
1: কেনাং জিয়া সন মুন্ডু পিক
0: কেনাং জিয়া সন টু পিক এম পেন কি ক্লেম বাং ফুনাং পিক মেন পাওয়ার পা বসু বাং নাং ক আথে আলা ডাকে ঘন্টাই কই রা ফ্লি 24 আওয়ার্স আকে নে আ ডিউটি আসন সি ডক আথে আ দাপ টং আছি বই পনে আ জো টং আছি বই পনে আ নার লো টং আছি বই পনে
1: হক লো নাং লাগি পোলাকে
0: হালা সো আ মেন পাওয়ার টাকা বেল এম পেন বাকি লা মেশিন গে চেন নাম ইকুইপমেন্টস গে চেন নাম লা আই বেং লা লংটিন হসপিটাল গে ডোপেক লন দা আ লংটিন গে আই বেং দা বিনো ডাক বি ঠেক থে দে পো হিসাবাসন আই
1: কে চক চেক লে লে লাই দা লাই দা
0: চক চেক লে লে কে লালো
1: মে পিক লো নাং লি লা রেডিও কার জো কোটিং জিরা তো মফান আই ডোনেশন মতে লা মেক দান কা জে পি পোলাম জিরা পুথা আং টন পেন কে থান পন ঠেক পার্সোনাল পঞ্চ

0: donmarli atum lapana por nalitum english lone jamek angdeng along pen lunjer arjulong ikta lo lake akaswani dipu
1: hokulore babe samajik suraksha atal pension yojana modi jir sankalpo
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
1: एटियालो ए योजना 9,50,00,000 को अधिक लाभार्थी जड़ित हुई। যদি আপুনিও 18-40 বছৰৰ ভিতৰৰ তেন্তে মাহিলী অটল পেঞ্চনৰ সৈতে যোজনাৰ তিনিটা নিশ্চিত লাভৰ বিষয়ে জানিবলৈ নিজৰ বেংকৰ শাখাৰ সৈতে যোগাযোগ কৰক।
0: দনমাৰলিয়াটুম নন আদন্থু জামেক আংকুং দামথলনাং লাগে টকলাং আজামেক টকলাং আজামেক আং ডেঙা লং পেন আৰলুচু চুমাৰটুম কপি কেখ্লেম পেঞ্চি মিঠা কেং কেচাৰ জাপ থেকজি বাংস পুঠাক এছিষ্টেণ্ট টিচাৰ তুলাৰাম তেৰণ লাপেন চিভিলা ৰংফাৰ্পি লাপেন ৰশ্মিৰি ক্ৰপি লাপেন হুদবাং হাৰমনি বেইট মংবং জিহুত জিপুত আৰ্যুদনিক চিনাং
3: আফ্রাংসি আকাশবাণী ডিফু রিডিও কার্জু আরাত আটুম আনাফান নীলি হারমোনি বেহিন প্যান কার্ডম পাইজিরল নন চিহুচিপুর পঞ্জি লাকে জারিটেরন ইংলিশ হাই স্কুল আলম আঠানবাং ফিয়েটুম পেন্সি পাডু পঞ্জি আর লসোসো মারাতুম কুপি কোসন কে ক্লেম পেন্সি মিথা কেং চার্জার থেকজিমা লাসু ফোথাকি চিহুচিপুর পাডু পঞ্জি ততাংটে নন চেং পনিকলো না মিস সিভেলা রংফারপি আলাংলি কে সায়েন্স সাবজেক্ট সে থানিগুলো লাসে নালাং লিখেছি কেচেংসি জিহুচি পুপনিক আরো সৌ সৌ মারা তুমকে থিমুচত সাই ক্লেম থেক মুচত পুলতে কাচারলি আফান আপর কা দূরে দু কপটি লাসি কোসন কপি পেন্সি আপর কাচি পিনেংজি
4: চরোপার ল নীলি ফান লস কুয়েশন আঙ্কার জোপত নীলি হিন জুং জুং বা নীলি পয়েন্ট অফ ভিউ ওসমার তুম কেচারলি হিন কা দূরে কে থিমুচত পুলতামতে ইলি কার্বি তুম পুন ইলি কার্বি দে কাফ্রেক কাফ্রেক আট্রাইফ সাতুম তা দু কে বয় দে কি দুঃখ দে আতুম সি কি অং কিছু মুভি জু পেদাব আপি পি আপুপু তুম তা কাংদাত লাসি লাসো কাংদাত আপি আপু তুম তা কাংদাত দাম জু কিছুমান আতুম বা আজাহাক আতুমকে আমু মার হান চেলা কিচেলাং নাং কক থেকে লালো কিছু মুভি পল আথে আপি আপো জং সি কাংদাত দামলা পুলো পুলো তাংতে কেচারলি নাইলা আতে পুনয় বা আইক পুনয় তুমতা কেচারলি হেমলং বাঙা দুমলং লিল দুনিং তুম অং তা আথে আপি আপো থান কাং দে যে নাঙ্গে নাঙ্গু মার হানছে নাই লাসি ইসি নিলিহীন পেন আপি পি আপো পো তোহান তা কিছু নিন্দ্রি কাং তুম গে লালো আহকলো আনুতিন দা কি দুঃখ কে বয় আংসে রসিতা আসো তুমহান যে নন লমা পিঠে কে কেচারলি হিন কি কে পাফ্রাং ই কে নাং সব কেচারলি জং সি কাবি পুরো তাংতে ইলি কে পিঠে কাং তিন লং সি কে দুদুন সি নীল হিন জুং জুং মাথাল হে আথে কাফ্রে কাসাই চকলেম জি বা কাফ্রে কাপিঠে ইলি দামি বুতা কে টক কে লাং নাং কক নন লং কে লাসি লাসো কে টক কে লাং নাং কক লং লু পুরো তাংতে ইলি তা ইসু মার ফাত আপি পি পুতুম তা পাচারলি পনাং পো বর ই পনাং পো কাবে কে হক লো জো পেদা পাচং দাবলো সেটা নন লমকে ইসি আকে মে দো এন জি ও তা দো আকো কিছু মান তুমকে নানে দু মুচত থেক মুচত হেম হেম তাকে চুবি দু দো পাচারলি পেন সেটা আকো কিছু মান তুম লমকে লা দু কক তা কাবিদা তোহান এডভান্টেজ এন রং দিতি এডভান্টেজ এন রং দিতিকে লালো কি দুঃখ দাঁত কে বয় দাঁত উপ কেচারলি আমি

0: bang webinar puta program da bipon pon lapen seminar da do lasi lahai ahi nongta ilitum du unte palit charli dun nangji lapen isialam ako nonalom ini tumalong social work ku ahin kikom hek hek pondong ngo ta do bos tamil lahai a ngo long tamil ilitum so arlua tumbang ke unte participate dunangji ilitum ngo a work pulote ilitum ladak along den ke stipend da long along den ke ilitum han certificate nang pi mo ili iprangi do na hut lahai a certificate lahai stipend ilitum han nang rapo lasi non nili lamthe pudam chui labang ke ilitum hem pen adap kithur कोसन सी अदाप्रंग इलितुम थोरपो लासोपेन इलितुम इपे इपो अपंच ठेक पोनों पो इपे इपो तुम पे आलम आरजू पोन इलितुम स्कूल लांगजी ला स्कूल दुन बेन इलितुम लो चार्ली ए सात लांग पिदुन पो एग्जाम पिदुन पो लाइफ रोंग लापो अप्रंग दाम पो बोन्स द मे सो आरलो आ लाइफ अबंके पिनसो अतुम पेन आसाब सो आके प्रेक दो चेत सो आरलो आ लाइफ अबंके सोसाइटी लोंग ता बैलेंस नंगको लापेन ইলি তুম ল্যাংডাম এত লোকতে সো আরো আতুম আর রেসপন্সিবিলিটি কে এ ওমেন সেভ দ্য ফিউচার অফ এ সোসাইটি টু বাঙ্কি পুরাম দুক পিনসো আতুম দ্য রেসপন্সিবল বন সেটামে ইলি তুম আলংকে আজাদ আহিন পুনন দামে সো আরো আফানসি বাং জংডাম পাপরাং লেডিস ফার্স্ট পুটা কি পুদাম লো লাসি লাসো আলংকে ইলি ইপে ইপো আলাম দা ক্রয় দুনাংজি ইপে পুনাং কিথান আলাম দা ইলি তুম চার্জু পনাংজি লাপেন ইলি তুম লাইফ আলং তামে আহিন আহিন মেন্টর দো ইলি তুম লাহাই আ মেন্টর আহিন বেন তাই ইলি তুম ইনফরমেশন বা নলেজ গেদার পন বম নাংজি লাপেন ই লাইফ আলং কোসন সি কাপা প্রাং দু নাংজি মা আহিন আহিন আ কিতাব দো পড়হি পনাংজি কিতাব লো কাচারলি লে স্কুল আলং নাংকি পি আ কিতাব মাতে ইতুম কলেজ আলং আ কিতাব চটকালি ইলি তুম নোভেলস তাদো আকি মিশন কি মিশন নোভেলস দো নোভেলস পড়হি নাংজি উন পোলতে ইলি তুম আর্নিবাং তা মিনিট কেপ আবাকে নিউজ পেপার বাতরি কাকত লাবাঙ্গে ইতুম ল্যাং পনাংজি বা পড়হি পনাংজি লাপেন নন আলম ইলি তুম লা রেডিও আহিন বাঙ্কে ইলি তুম মিনাং আন তুম স্মার্টফোন কি দো জয়নি লাসো আ রেডিও আলং কি নাং কি পি আ ইনফরমেশন মতে ইলি তুম এন দুন ও এ লাসি লাস রেডিও লং নাকি পি ইনফরমেশন দা ইলি তুম কালেক্ট দু নাংজি আথেমা মো আর্নিসি লাসো আ রেডিও লং নাকি পি ইনফরমেশন বাতুরি কাগজ লং কি পি আ ইনফরমেশন সি ইলি তুম ফান মো সাত লাং লং তামে নাং আর জুজি কম্পিটিটিভ এক্সাম লং তা নাং আর জুজি নন নাং দি কসন সি লা মোবাইল লং কি লং মা নাং দি মো রেডিও লাপেন লা নিউজ পেপার লাহাইয়া লং কি লং আ ইনফরমেশন আরডি অমুচ লাপেন লাতুম হিন লো মোস্ট ইনফরমেটিভ লো
1: উঠত নাইলি ফানাঙ্কার জুজি কে লাহেন লো স্যার আর সো সো মারাতুম কপি আবি ডি কে ক্লেম মেনসি মেথাং কা চারলে হেম পেন চেং লো মেথাং আ কে ফান ক্লেম পিনেন জি
0: আপ্রাং সি নিলি পুদাম জি লাকে লো কা চারলি লো কা চারলি জং সে থেক শেয়ার রেসেট পুলোতে সাই হেম আ ফান বা স্কুল আ ফান দা মে আনং নাম কি ওয়ান পি দো লাসি লো কা চারলি লং পাপ্রাং দুন নো পুলোতে লাসো আ আলো সো তামে লাসো আ স্কুল অফ হান নং নাম ওয়ান পিপো জংসি আলাং লি স্টেন দুন লো দিস স্টার ওয়ান লো ডিস্টিংশন ওয়ান লো গোটে লো কে থান বাং আতুম অফ হান তা নং নাম ওয়ান পিপো লাপেন পুথত স্কুল অফ হান তামে আলাং লি লাসো স্কুল অফ হান তামে ইসি আমেন কি থে বা নং নাম কি থে তামে ওয়ান পিপো আকো পুথত জংসি নিলি পুদাম জি আলাং লি কপি ইসি আখাই অফ হান কি ক্লেম পিনাংজিমা পুলোতে জুটাং জুবাত কি বিরতি ইলি তুম ঠেকদাম লং ল নন লম আবারিম কি কান আবারিম কিচো আহরমু মাতে আবারিম কাচিং থাং আপিন ডেং সুম্পদ লাহাই আহিন আলং ইল মিনাং আন ইনফরমেশন কালেক পনসি লাসো ইনফরমেশন জেনারেশন বাই জেনারেশন কা আ তুম ফান কিসের পঞ্জি মাতে ইরিম লাহাই আনিং হে দুনাংপো আথেমা নন
2: দনমার্লি আতুম লাপানাপর নালিতুম টকলাং আজাই বেগ আং দেং লং পেন সো আর লো সোমার তুম কপি কে ক্লেম পেনসি মিথা কেং কেচার জাব থেকজিমা বাং সপু থাক এসিস্টেন্ট টিচার তুলারাম তেরন সিভিলা রংফারপি লাপেন রোসমেরি ক্রপি লাপেন

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দু জারনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলারা কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নাং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: দনমার্লিয়াতুম নন স্টুডিও ঘুরিয়পর আজো পরফাই সিরকেব্রা মিনিট ক্রেপ হ নাং চক টাংল পশি আদুন্থুয়া জামিক আংকুং দামথুলনাং লাকি লামেট আজামিক লামেট আজামিক আং দেঙলং পেন ওয়েলসিং হানসি পেন জিয়র্ল কুলাটপু আলামেট কি থানপন আর্যুদিনিক সিনাং
3: থানপঞ্জি আতমো অমেন লাকে জিরলো আকুলাট স্কুটি জাংথু ইগদেত আমাত নাংচিং দয় বম সিনে দিলাই নিহেম চেবাং বমলো আর্নি কংসাম হেমপেন কেবার আহুটকে দিলাই হাই স্কুল আথেং নো টেরন হেমাকুলাট পেন লিটার হিনিয়া জাংথু ঠাই পনলাং হিদিপেলি রক্তা পাসাং কক আঞ্চলো হাডাক পেনকে পার্টি এগারিয়া লংসি কেম্পেন তাকে দুন ইলো কো মাতনিয়া জাতকেলাং নো বাংসি কোপেনিয়া বিদি পেন জাংথু ইংহুলা বনলা নেজির পোয়ালাম কাজুজিয়া জয়নি লগলো গাড়ি বাড়ি আড়লে বিনন পুনাং পুলো আলাংকে বন্তা নে কাজুটেক থেয়া যক তোয়ারাক কুঙালং পাসাং রং আজয়নি চো ডাকলকে ক্যাম্পেন কে তাং তা দের পিগলো আমাদসি ক্যান্ডিডেট আতুমালং আঞ্চুদুন পিন জিরপি জিরপো তুমপেন আসন আসন আলাম চিঙ্কি বম আমাদ কাছে কাককে পরফাই ক্রেহেনি লে কাইলো চেকাক দেতা নেকে নুট ইংলেন হেমাসার পিমারাব আলাং আবাং হেম চেদাম হে পুরা নে স্কুটি পেন হা ময়সো কিলিং আন থন্দুলাং তোয়ার মেসেন অপ জাংথুকি ইদের নাং জিয়া পল্লো অন্তমে লা আনবেট কে দামকে হিডিপি নাংকে পা রাপেন হালা সেয়ারডিহুন ইংলিশ স্কুল আর্লেং নাংকে সুনাহুত নাংচেলো ফয় পেন আমাত আনপার কে স্কুটি প্লুর প্লেডেট লো লাসো আহুত সি ফিউল ট্যাং চেলাং ল ক্রেং ক্লাং আনপিন জিরলো অপর আমাত সি জিরপো আতুমফান চেহাংলাং পুতা কালিলি আদুংরা এহেমলে লুদ্দামলাং তা চেলন লিলে আমাত সি নাংচিং দয় বম সি ওয়াং পাজৌলো গাড়ি হুমনি হুমথম কাহিলাত চেতং সিতামে বাং তা আন আজো অপর কে কাফেরে তাহাই মেনে পাসাং আবাং আবে জিরলো পুতাং দেড় লোকে জ ইংসাম রিয়ান পিন তোয়ার আর বি আর এ থেংপিয়া রং আলং কে সাং ইংনাম আবো তুম কাছে ফাজেং আসে এন্তা আর্জু দেট আজো কচো পানা ইং কি লাপেন কাপড়ে কাপিয়া তুম কি ক্লিম আসে এন্তা নেলু আলং নাংলি হাডাক মালম আর্নিসিয়া ফ্রাং আর বিকে জাং থেপ পি গাজক রিহিং আমে তা কাহিন দাক পেন সেলাম তাং তেলাং আমাদি তোয়ার আকুং গে দোয় হেম আন্তা ইং তিং সু সাইডে কেলাক পেন ইং ইবাং ফ্রাতলো আমাদি তোয়ার আকুং আলং স্কুটি ডাবল স্ট্যান্ড পেন পারজাবসি আঠাক ইং নিলুন লো নিগে মোবাইল জারং আলং পেন এন সি আপর চেলাংলো পরফা এসি রাজে তিম প্লেং কায়ান থুলো কিলোমিটার হিনিয়ান বাক নাং দয় এদলো নে পুথরা নিকে ক্যান্ডিডেট আকে হাইতা দিফু আলং পার্টি মিটিং কাছে টং দুন জি লাসি ক্যাম্পেন দা দাম নাংনে লাসি হেম কে পালে তা চক মাতে পালে পাজো তামে আদাব থুর টং নাংনে স্কুটি এসি দালং ইং নিলুন সি আসাব এময় চেপা দমে জি পুরা আপ্রাং আনাত ইংকো পেন হ্যান্ডেল থাক নিরি চেবাত আমাত সি নিফুটা চেবাত থুলো আই কেলাক থেকটিক ল পজ কাংটাং ক্লেক নেরিয়া থাক নিফু কাছে বাদলং পপ আন্তা নেনিং আরং পিক আনলো রেংমে পিকলো ইহুৎ স ফিকে নেমেক তিংলো নেনো তাইং থংলো আনকে এফং কাকোহে পেন আমাত নিমেক জাং লো নারোসিনি কেহাং সারলাং লাপেন স্কুটি কাংদয় কেলাক আপত হাইপো ইহুৎ স ফি ইনুর আড়সো আসে

ajulong sin mek prang danglo nemek charlo la pe ni phuching thur se scooty asit along ingni bet pe ni riar vianat inut arling pia jap ther theklong lo alang ajon ding lap ajo meke jang anaitia choi la pe na ber ke pini si che pindeng arje lame pe kali puslami langme sen asomar inut bahini ba ke do asap mar arje neke thirikta thekthe manguta thekthe si arling pia phan lang warelo alang emergency lem nang odong amat si arje chiklangda jongheta arnia turalong phan mote chiklo lapen rihinga me turalong arlo arje langme chat apojo atheke amahangang phramdo tame checharche arling pia bang nephan narjulo gari jangthu igdatma ki lale nang kila dakle meke jangke neta nephir chebang si thakdunlo oi tini hidipi ke dam po amajo bangke tobare beng jangthu kreng derlo e nang thang ta ma thanang nele ladak het nilikula doke jo puning je si alang tobara kung ke do i huma kula nanat emergency light clan lo chenam ta chenam hada i huma kula do koson tong pamo pen ni ke theklong le derlo ni non theklok pen anta ni asap ni ning arong dolo apor padam de pin pen ni ajulo kosono niente gari jangthu ke doma ave ma ho doloti ki da nanglong bong ke joy doma ave dote chewanot nilong ke tengjia phan bong ave pin bang aphan lodun labamat ik derlo scooty sit pen sunsi ne toolbox alo kachibikok ilina bong ke joy nc pulo ni ajo ke anam ta bachcha jima pilo nang like ajo ke longa sondo anta anam bad lab nang ji pu he arondo malason ni ke bang anarlo ke jor anam ateng lodun ke jordun ajota e lason pulo te me piklo ni pusine thakdon pen kulal anad dunlo arling pie bang kulat ang hap kang puji aphan ni phansi chabi e butung nang pipen pulo ho ki nang lile ing puik non nili ke nili mek me par pe chabi ong ong amat pang thek thek the chabi isi a phi isi tala long thon si pang bar bom hut ni arjulo ko pian sara chabi ki ong lo ni la ke ho e ki nini long ke kulat do ik pigle mu an hem ki da ma hut towar su ding lang ponik non thek long po kulat ang hap ing pusi ni tum bang hini ta arlo lulo kulat arlo aprang penta milur e hong ke thortang do i hum gelamal kulat along ke long nang jia sondo anta do pet lada atheke hormusit klong kathyang dang kaliamat neta ko pia son ko putong ke dolone abang patini thekthe kulat ihina tok anat jong si kulat him phie bang nang pulo jang thu ke hapu si do ik jho aron re pen si ke jorama si paklang sa ka hedelo bong pen cho thaidam non emergency light abang tane phanang pi derlo ning karong pen neta alang ke jong anat damlo bonta jangthu ke pangpen ason mate ribom ta theklong le det pharai ta ave kapre ka hin le lang ta ave det hin le lang ta ave det ko pus dilo ni nili theklong le det lo jo pura arju thulo bonta nang thak thedet puthor arju thulo jangthu ave boni batai hini ka ju anta nang thak thedet ing samri ko pisi nang thak thedet lo ma pua phi chelang lo arling pi ave det kona tong ka dam jilo ni kula dalo lang lap ta theklong le ka phere ta do hoy pen ni hang thulo o ni কোনা সে দাম জুইল হ লাপুসন বাতাহিনী কে থম হাংলো বন্তা নাং থাকথে আন কেনে নিং আলো নে অক্সুলুক আসন নাং মানলো নে নে মাহাঙালং ইং ইবাং সিপ সিপলো নে বাংটা ক্লেম হোর টাংলো আথিকে নে কুলাদ আর পংালং মোহরে পাক তার লক থেকলংলো লাং পামে পেন চিনি ল লাবাংসো আমোহর লাকে হলা পামো পেনে ফান কে জাদনা বাং ফিয়া মোহর পিনাক আনপাটা মোহর অলং মির আলেক পা ইদং তাদো আমোহর কেলাং পাতিনি আফান পুরা কেলাং নে মেক চিবিলর আহুত মোহর অলং আরলিং পিয়া বাং মেন মেন নাইং নেক হিং ও পাই নি তাকা থিরিক পেন হাংসের সি নি বাং চন তাঙান পিনল কুলার আর লোকে দো চেপলাং পেল উপসি নিয়ে টংসে কত পেন হং লঙ্কা জুইল হং লঙ্কা তেত পেন স্কুটি না কাচে কাত কেং কাম চে জর চে দা হুটনে নুং পেন ও কি সো ফেরে দুগলো মা আলেং পিয়ে বাং কুলার আলো পেন আসে নাংছি বিদুম নিল নি তা কিলুলো নে কে রেলো নে আসে আজুলং আমার নিফি চে লাং ঠোটে দিল আন কে আকুলা তাবে আমুনে তাবে আন পার কে কে সাংজি পলাম আবে পিনলো স্কুটি তা চিংদয় পনুন এলো পু চিচিনি সি চাবি চেসান পনামাত নাং কে কাত তাংতে নাং কে কাত পেনাং আনা কাহেলো বাং দেলা ফি আন তানে নোলং ও কি সো পু আসিয়া বাং দোদং আন পিন পেনাং আন হেলো মুচত বাং দেত আন সি পাজো পাজো পেন আসিয়া বাং প্রাই থুলো আন কে নেতা কে কাত বারেত কে কাত বেড়া বাং কালে দেলামাত নে কেং কাহার জাক সি চিরুং উন এ রেম আন পিন বন্তা সাঙা হেদেরলো নে কেং কাহার জাক কে সো পেন চিথুর চিথুর সিতা বাং পাজো সি জিরো পয়েন্ট আনাং নিলো নেহেম কাচি রে জি কে হেলো বিং লাং লাসি তোয়ারা কুং নেজির পো এ দন আহেম দো লা দেখি নে দনরিয়ার পং চো ঠেং দাম পেন চংথো দাম পো পুলো মন তা আসাপ নিং চাক নাপ্তা দকক আঠেকে নন কিলিক আপর হুট নেতুম বাহিনী তা কাপ্রেক কাপ্রেক আসং আলং সিক সাইকে ক্লাম দুন নেতুম আসং হেনলো নন এ ফোঙা কিলিক হুট কাছে সর সার লাপেন চিপুত তত আহির কাং তাং নাই আমার সি মোকে হেম নাইং পু পেদ না পুতা কা ফেরে দকক লো আলাং তোমা দন রিয়া ঠেং নো আর জাম ডিং সিনেমা থা মামা থা মালা ফিকে বিডি আবে অং আমাদ দন রিং হাপ ঠেং দেয় দেয়াসি মেথান পাং উক জলো নিজের পথ হলো লাপেন।

কার্বি লুন বানালু নং ডেঙলং পেন আদুন্থু আলঞ্জের রিক্সে নং পুথত মঙ্গল সিংক্রো পেন কিলুন পনালুন আলুন আলম থে বংলি পিরবি সনরাপ্তি কেপ ততাং তে আর জিক্সে নং অলাংলি পেন কিলুন পন লবং সলুন।